0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com-এ আজকে আমি আছি এবং আমার সঙ্গে রয়েছে আমাদের একলা দিনের একলা থাকার কিছু কথা। আমরা যারা সবার মধ্যে থাকি অনেক সময় ভিড়ের মধ্যে থেকেও একলা হয়ে যায়। এটা কিন্তু শুধুমাত্র আমি কঠিন ভাষায় ডিপ্রেশন বা খুব মুড অফ মানসিকভাবে অবসাদে ভুগছি সেরকম না। আমরা খুশি, আমরা প্রাণোচ্ছল, আমরা খুব কথা বলছি, আমরা এক্সট্রোভার্ট আবার কখনো ইন্ট্রোভার্ট, আমরা শাই আবার কখনো আমরা অনেক জোরে জোরে মানুষের সাথে নিজেকে মিলিয়ে ফেলছি বা আপন করে নিচ্ছি। কিন্তু সেই সব কিছুর পরেও যখন আমরা বাড়ি ফিরছি তখন কিন্তু আমাদের এই একলা দুনিয়াটা বা বলা যেতে পারে এই পুরো দুনিয়ায় একলা হয়ে যাওয়ার যে একটা একাকিত্ব সেটা ভীষণভাবে ক্রাশ করে। আজকে সেটা নিয়ে কিছু কথা অবশ্যই বলবো এবং তার সাথে সাথে আরও অনেক কিছু বলার আছে। আড্ডায় থাকতে হবে আপনাকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি ময়ূরাক্ষী সিনেমাটা দেখেছেন? অতনু ঘোষের পরিচালিত ময়ূরাক্ষী সিনেমা, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন এবং প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন। এই যে দুই মানে এই যে দুই অভিনেতার নাম বললাম, বাঘা বাঘা অভিনেতা, এবং তাদের পরিচয় বা সম্পর্কের রসায়নটা ময়ূরাক্ষী ছবিতে বাবা এবং ছেলে। একজন ভুলে যান এবং তিনি হচ্ছে ডিমেনশিয়ায় আক্রান্ত, সেরকম একটা মানুষ, সেরকম একটা বৃদ্ধ মানুষের সাথে একটা ছেলের সম্পর্ক। বয়স হয়ে গেছে, বাবা ছেলে আছে, এবং বাবা ছেলে সম্পর্কেও কোথাও গিয়ে যে একটা একাকিত্ব বা একটা মানুষ আছে কিন্তু সবটাই ভুলে যাওয়া, একটা অন্য জগতের মধ্যে সে বিরাজ করছে এবং তার সাথে একটা সম্পর্ক আবার নতুন করে গড়া, তার মধ্যে অনেকটা ফাঁকা জায়গা আছে, অনেকটা একলা থাকার কষ্ট আছে,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আচ্ছা, আমরা একটু ভারী ভারী কথা বলে ফেলছি না? আচ্ছা, যদি আমি বলি যে কখনো ঘুরতে গিয়ে অনেক ভালো ভালো বন্ধুরা থাকা সত্ত্বেও একা হয়েছেন। আচ্ছা, কখনো আমরা একা হয়ে যাই বলুন তো? যখন আমরা নিজের মনের কথাগুলো নিজের খুব কাছের বন্ধুদেরকেও শেয়ার করতে পারি, আবার কখন শেয়ার করতে পারি না, তার কারণ যখন ওই মানুষগুলো আমাদের বুঝতেই চায় না, হয়তো সেখানে জাজমেন্টাল হয়ে বসে, তখনই কিন্তু আমরা শেয়ার করতে পারি না। আসলে আমরা তখনই তো তাকে মনের কথাটা বলতে পারি যদি সে খুব ভালো করে শোনে, আমার কথাটা শুনে জাস্ট উপলব্ধি করুক, আমাকে কোনো কিছু পরামর্শ দেওয়ার দরকার নেই, এরকম কখনো মনে হয় তো? ঠিক সেই মুহূর্তটাকেই আমরা একলা বলি। আবার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে অফিস, নিজের কাজ, নিজের ব্যস্ততার মধ্যে আমরা গুলিয়ে যাই, কিন্তু ওইটুকুনি যে একলা মোমেন্ট, সেই মোমেন্টটাকে আমরা কি বলবো, সেই মোমেন্টটাকে আমার মনে হয় অনেকটা ভারী লাগে। ঠিক সেইরকমই একলা থাকার গল্পগুলো নিয়ে বারবার সিনেমা করছেন অতনু ঘোষ। সেই প্রসঙ্গে ফিরব, কিন্তু

radiobanglani.com-এ আমি রুবিনা আছি এবং একলা মানুষের নিয়ে কথা বলছি এবং একাকিত্বের যে সময়টা সেই সময়টা আমার মনে হয় না বেশি এনজয় করা উচিত, কারণ মানুষ একাকিত্বে থাকতে থাকতে একাকিত্বটাকে এনজয় করতে করতে কখন যে একটা দুনিয়া থেকে আইসোলেট করে ফেলে নিজেকে সেটা বুঝতেই পারে না। এবং তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলার, সেটা হচ্ছে যে এই যে একলা মানুষের কিছু না বলা কথাগুলো, সেই কথাগুলো অতনু ঘোষ অনেকগুলো সিনেমার মাধ্যমে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। যেমন ময়ূরাক্ষী যেটা বলছিলাম, এবং শেষ পাতা যেখানে গার্গী রয় চৌধুরী রয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জির অসাধারণ অভিনয় রয়েছে, এবং তাদের যে সম্পর্কের কেমিস্ট্রিটা যেখানে গার্গী রয় চৌধুরী চরিত্রের মধ্যে থেকে একটা নির্জনতা বা একাকিত্বটাকে উপলব্ধি করছে এবং সেটা সৃষ্টি করছে, দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, সেটা আমার মনে হয় অতনু ঘোষের সিনেমাগুলোতেই রয়েছে। এবং অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে আজকে তার জন্মদিন, তাই জন্য রেডিও বাংলা নিউজের তরফ থেকে রইল সেই পরিচালক অতনু ঘোষের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম, এবং ভালোবাসা নেবেন আপনি। আর অবশ্যই দর্শকদের ঠিক এই রকমই সুন্দর সুন্দর বাংলা সিনেমা উপহার দেবেন, আমরা অপেক্ষায় রয়েছি। ভালো থাকবেন, আজকেই শেষ করছি, আজকের আড্ডাটা এখানেই, এবং অবশ্যই কথা হবে আপনার সঙ্গে আবার।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা স্পেশালি সিনেমা নিয়ে। হ্যাঁ, মানে এই সময়ে সিনেমায় কোনটা বেশ আমাদেরকে মন টানবে এবং আমরা হলে গিয়ে বেশ জমিয়ে একটু রাজত্ব করতে পারবো, সেই ব্যাপারগুলোকে একটু কোথাও না কোথাও মনে করিয়ে দেওয়া, আর সেই নিয়েই আজকের এই গান মুসাফিরের এক ঘন্টার আড্ডা। তো প্রথমে শাশ্বতর কথা বলবো। শাশ্বত চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় অভিনেতা। এই শাশ্বত চট্টোপাধ্যায়ের নতুন একটা চমক আছে। কল্কি রেস্ট কাটতে না কাটতেই কিন্তু জোড়া কাজের ইঙ্গিতও মিলে গেছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। আগামী দিনে থ্রিলার ধর্মী ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। রহস্যমোনা এই ওয়েব সিরিজে আইনজীবীর চরিত্রে থাকবেন শাশ্বত, আর সেখানে একটি খুনের তদন্ত করবেন তিনি। প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম পোস্টার, তবে এখনই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়। এবং অপরদিকে সাইদ আহমেদ সৌকি পরিচালিত বাংলাদেশের একটি ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। গুলমোহর নামের ওই ওয়েব সিরিজের একটি গুরুত্বপূর্ণ জায়গায় তিনি রয়েছেন। ইতিমধ্যেই শুটিং পর্ব কিন্তু শেষ করে কলকাতায় ফিরেছেন অভিনেতা, তাই আমরা কিন্তু অপেক্ষায় থাকবো শাশ্বত চট্টোপাধ্যায় নতুন কাজ দেখার। তাই মাথায় রাখবেন এই বছরের শেষের দিকেই হয়তো এরকম কিছু একটা ভালো খবর আমরা আশা করতে পারবো। তো শুরু করলাম আজকের এই স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে শাশ্বত চট্টোপাধ্যায় সিনেমার কথা নিয়ে। সঙ্গে থাকুন, ফিরে আসছি, আবারও আড্ডা জমে উঠবে এবং আরও কিছু সিনেমার কথা বলবো। এখন ইয়েস গান

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের স্পেশাল একটা সিনেমা এবং নিয়ে। তো আমরা যেমন নতুন ছবি কি আসছে সেটা সম্পর্কে জানবো, আর তার পাশাপাশি আরেকটা জিনিসও বলবো, এই যে এই সময়ে দাঁড়িয়ে কিছু কিছু অসাধারণ ছবি কিন্তু আমাদের মুগ্ধ করে দিয়েছে, যেমন মানিক বাবুর মেঘ, অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ পরিচালনার ছবিটি মানিকবাবুর মেঘ অবশ্যই দেখতে ভুলবেন না, যেখানে চন্দন সেন, নিমাই ঘোষ, দেবেশ রায়চৌধুরী, অরুণ গুহ ঠাকুরতার কথা বার বার উঠে আসছে। আসলে দৈনন্দিনের আলাদে এক স্বপ্নময়তার গল্প। মানিকবাবু মানে চন্দনবাবু নিত্যদিনের কাজে, কর্তব্যে এবং মননে এতটাই বন্দী যে সেই খাঁচা থেকে তাকে বের করলে তিনি হয়ে পড়েন ভীত। তাই তো পিতার মৃত্যুর পর একাতিত্ব কাটাতে এক মেঘের সঙ্গে সখ্য পাতিয়ে ফেলেন তিনি। সেই মেঘ রাগ করে, প্রেমিকা রূপে ভালোবাসে, আবার বাবার মতো পথ দেখায় এবং মাঝে মাঝে ভয়ও দেখায়। সত্যি কথা বলতে কি, অভিনন্দন গোটা ছবি জুড়ে যে নৈঃশব্দ বুনেছেন তা ইদানিংকালের বাংলা সিনেমায় কিন্তু খুব একটা দেখা যায় না, আর এই নৈঃশব্দই কিন্তু হয়ে উঠেছে বাংময়। তাই অবশ্যই মানিকবাবুর মেঘকে ভালোবেসে ফেলা অনেক সময় হ্যামলেটের কথা মনে পড়বে আপনার, তার পাগলামির ছাপ যেন মানিকবাবুর চোখে। মেঘকে বিভিন্নভাবে দেখার শুধু পার্থক্য একটাই, মানিকবাবুর মধ্যে কোনো অনুতাপ নেই, আছে একাতিত্বের যন্ত্রণা। অবশ্যই এই সিনেমাটা যারা এখনও দেখেননি, বাংলা সিনেমার দর্শক হয়ে আপনিও মনে রাখবেন একটা সেরা ছবির কথা, মানিকবাবুর মেঘ দেখে আসুন হলে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আরেকটা সিনেমার কথা নিয়ে। এখন ইয়েস গান।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে। শুনছেন গান মুসাফিরে সৌভিকের সঙ্গে। তো বাংলার কথা যখন বললাম তখন একটু ইংরেজি সিনেমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। সিদ্ধান্ত বদল কীভাবে? ক্রিশ্চিয়ান স্টুয়ার্ট টোয়াইলাইট সিরিজের পর বলেছিলেন তিনি তার ভ্যাম্পায়ারদের নিয়ে তৈরি কোনো ছবিতে অভিনয় করবেন না, কিন্তু পানোস কসমাটোস পরিচালিত আগামী ছবি ফ্লেশ অফ দ্য গডস এ অভিনয় করছেন ক্রিশ্চিয়ান। এটি একটি ভ্যাম্পায়ার থ্রিলার, বিপরীতে অভিনয় করছেন অস্কার আইস্যাক। ছবি কল্পের সার লস অ্যাঞ্জেলেসের এক দম্পতি রাউল আইস্যাক এবং অ্যালেক্স মানে স্টুয়ার্ট রাতের শহরকে উপভোগ করতে করতে রহস্যময় কিছু ঘটনায় জড়িয়ে পড়ে। একটি বিষয়ে দর্শক নিঃসন্দেহ ক্রিশ্চিয়ান এবং অস্কারের জুটিটা একবার অন্যরকম হবে, তাই অবশ্যই অস্কার আইস্যাক ক্রিশ্চিয়ান স্টুয়ার্ট এই ব্যাপারগুলোকে মাথায় রেখে, মানে এই দুই দক্ষ অভিনেতা অভিনেত্রীকে মাথায় রেখে অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না ফ্লেশ অফ দ্য গডস, খুব তাড়াতাড়ি আসবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের স্পেশাল একটা সিনেমা এবং অঙ্কের সঙ্গে দিয়ে। কিন্তু এখন ইয়েস গান

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল একটা সিনেমা এবং নিয়ে। তো এইবার হচ্ছে ব্যাপারটা সম্পূর্ণ হবে, কারণ সিনেমা এবং ওটিটি, হ্যাঁ মানে ওটিটির ব্যাপারটা এবার একটু ভাবতে হচ্ছে, কারণ একটা কমেডি ছবি, দুই নারীর কমেডি। কঙ্কনা সেনশর্মা যে কমেডিতে সিদ্ধ হস্ত তার প্রমাণ লাইফ ইন অ্যান্ড মেট্রো, অতিথি তুম কব জাওগে, কিলের সুপে তার অভিনয়। কিন্তু পরীক্ষা দিতে প্রস্তুত লাপ্তা লেডিসে জয়া অর্থাৎ প্রতিভা রান্তা। তো বোঝা যাচ্ছে এবছর লাপ্তা লেডিসের পর ভালো কাজে প্রস্তাব পাচ্ছেন প্রতিভা। অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্যপ, যিনি এর আগে ডক্টর জি এর মতো কমেডি পরিচালনা করেছিলেন, কঙ্কনা এবং প্রতিভাকে কেন্দ্র করে একটি কমেডি ছবি বানাতে চলেছেন ওটিটি মাধ্যমের। আর এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত কথাই গিয়েছে নেটফ্লিক্সের সঙ্গে। তো ছবিটি পরিচালনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস, ডিজিটাল সহায়ক ধর্মাটিক এন্টারটেনমেন্ট। তো প্রি প্রোডাকশনের কাজ মিটিয়ে শুটিং কিন্তু শুরু হবে সেপ্টেম্বর মাঝের শেষের দিকে, তাই অবশ্যই দেখতে হবে কিন্তু দুই অভিনেত্রীর লড়াই, কঙ্কনা সেনশর্মা এবং প্রতিভা রান্তা। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকের স্পেশাল আড্ডা সিনেমা এবং নিয়ে। এখন ইয়েস গান।
1: আমি

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলা কি? মিস করছেন কলকাতা? তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম আবারও আজকের এই সিনেমা এবং এই নাটটা নিয়ে। আমি সৌভিক, তো দেখতে দেখতে সময়ের একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। তো কেমন লাগলো? 4475039657122 অবশ্যই জানাবেন আজকের এই শো আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই যেভাবে SMS করছেন gm@radiobanglanet.com সেভাবেই অবশ্যই করবেন। তো যেতে যেতে একটু দক্ষিণী ছবির কথা বলে যাই। সারা আলী খান বা অনন্যা পাণ্ডেদের মতো বর্তমান প্রজন্মের তারকাদের চেয়ে অনেকটাই এগিয়ে কিন্তু জাহ্নবী কাপুর। নিশ্চয়ই নাম শুনেছেন এবং তার ছবিও দেখেছেন। তো যে কোনো ছবিতেই খুব সহজে সুযোগ পেয়ে যান তিনি। বলিউডের বেশ কয়েকটি ছবিতে পরপর অভিনয় করে রীতিমতো সেনসেশন হয়ে উঠেছেন তিনি। তো শুধু বলিউড নয়, দক্ষিণী ছবিতেও ধীরে ধীরে প্রভাব বিস্তার করছেন জাহ্নবী। এবার নানির বিপরীতে তেলেগু দেখা যাবে তাকে। শুধু তাই নয়, এখন জুনিয়র NTR-এর সঙ্গে দেবারা ছবিতে কাজ করছেন তিনি। এছাড়া আগামী দিনে রাম চরণের সঙ্গেও একটি ছবিতে দেখা যাবে তাকে। তো নানির বিপরীতে অভিনীত এই ছবিটি জাহ্নবীর তৃতীয় দক্ষিণী ছবি হতে চলেছে। এবং শোনা যাচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে একসময় নানির সঙ্গে সম্পর্ক ছিল জাহ্নবীর। তবে শ্রীদেবী কন্যার এতটা জনপ্রিয়তা সত্যিই অবাক করেছে কিন্তু বি টাউনকে। আজ এ পর্যন্তই আমাদের সময় একদম শেষ। আগামীকাল ঠিক এই সময় শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান বসাবেন। আজকের জন্য

মনটা আজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ, মন যখন নিরুদ্দেশ। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পারছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকে চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি। আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি, শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে, সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এইসব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারা নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে, থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: তবে কেমন হতো তুমি বলো তো,
1: তুমি বলো,
0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম তিনটি গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s এর ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সেই কথা বলা খুব মুশকিল। ভালোবাসাটা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু। সত্যি আমাদের জীবনে চারপাশে কত কিছু রয়েছে, কিন্তু যেগুলো আমাদের সেভাবে দেখা হয় না। হয়তো আমরা প্রতিদিন সেগুলো দেখি, কিন্তু ঠিক দেখার মতো করে দেখি না। আর এইভাবেই হয়তো আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমরা মিস করে যাই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ আমরা আমাদের এইরকমই চারপাশে ছড়িয়ে থাকা সব না দেখার গল্পই থাকবে। তবে তার আগে চলুন শুনে নিই পরপর তিনটে গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

বাউল গান শুনতে শুনতে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলা, আর সেই বাউল গানের সুরে ভাসতে ভাসতেই গ্রামের সেই ক্ষেতের আল দিয়ে হাঁটতে হাঁটতে দুধারে সেই সবুজ জমি, আর সেখানে ফলে রয়েছে একেবারে সোনার ফসল, আর সেই সব দৃশ্য সত্যি মনকে মুহূর্তে ভালো করে দিতে পারে। কিন্তু এরকম অনেক দৃশ্যই আমাদের ঠিক দেখা হলো না, এরকমই আমাদের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে কত না দেখার গল্প, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে না দেখার কথা বলছি, সত্যি তো এরকম গ্রামের দৃশ্য যেখানে সোনার ফসলে একেবারে গাছগুলো ভরে আছে, আর সেই রকম ধানের জমি, আর নিজেকে যদি সেখানেই খুঁজে পাওয়া যায় কেমন মজা হয় বলুন তো। কিন্তু আমরা এইরকম অনেক দৃশ্যই হয়তো আমরা ছবিতে দেখেছি, কিংবা আমরা যখন ড্রয়িং পেপারে সেগুলো এঁকে

দেখছি তখন এইরকম কত গ্রামের দৃশ্য আমাদের সেই পেন্সিলের স্ট্রোকে ফুটে উঠেছে, কিন্তু সেভাবে হয়তো চাক্ষুষ আমাদের দেখা হলো না। আর এইরকমই না দেখার গল্প থাকবে আমাদের আজকের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ছোট্টবেলায় স্কুলে পড়ার সময় একেবারে পাশের বেঞ্চে বসা বন্ধু, সেই বন্ধু যার সাথে প্রতিদিন টিফিন শেয়ার করে খাওয়া, কিংবা ক্লাসের মাঝখানে গল্প করতে গিয়ে টিচারের কাছে বকুনি খেয়ে একসঙ্গে ক্লাসের বাইরে গিয়ে দাঁড়ানো, আবার ছুটির পরে একটা আইসক্রিম দুজনে ভাগ করে খাওয়া, সেই বন্ধু যার সাথে সমস্ত ভালো লাগা মন্দ লাগাগুলোকে একসঙ্গে শেয়ার করা। হঠাৎই একদিন তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল, কারণ তারা সেখান থেকে চলে গেল, তাই তাকে স্কুলও ছাড়তে হলো। তাই এত দিনের যে বন্ধুত্ব তার ইতি টানতে হলো। তখন মন খারাপ হলো ঠিকই, কিন্তু বুঝতে পারলাম না যে আর কখনো দেখা হবে না, কারণ মনে হলো যে বড় হলে নিশ্চয়ই আবার আমরা দেখা করব, আবার আমাদের কোথাও না কোথাও দেখা হবে। ওর সবচেয়ে প্রিয় পেনটা রয়ে গেল আমার কাছে, ভাবলাম যখন আবার বড় হয়ে দেখা হবে তখন ওকে সেই পেনটা আমি দেব, কিন্তু না, আর দেখা হলো না। এরকমই না দেখার গল্প হয়তো আমাদের সবার জীবনেই কিছু না কিছু আছে, আর সেই সব গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দূরপাল্লার ট্রেনে যেতে যেতে আমরা অনেক স্টেশন দেখতে পাই, আর সেখানে এমন কিছু স্টেশন থাকে যেগুলোর নামগুলো ভীষণ আকর্ষণীয়। আর সেই জায়গাটা হয়তো সেখানে কিছু নদী বা মাঠ বা ছোট্ট ছোট্ট টিলার মতো কিছু পাহাড়, আর সেগুলো দেখে সত্যি মনে হয় যদি একটা সুযোগ পাওয়া যেত, একটি বার নেমে দেখা যেত যে কেমন লাগে সেই জায়গাটা, একটু এক্সপ্লোর করা যেত। কিন্তু সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না, কিন্তু ইচ্ছেটা থেকেই যায়। আর এইরকমই অনেক সময় হয়তো মনে হয় যে এখন আমাদের সুযোগ হলো না ঠিকই, কিন্তু পরে যদি কখনো আমরা সময় পাই তাহলে এই স্টেশনটার উপর দিয়ে যখন আবার যাব, তখন একটি বার টুক করে নেমে পড়ব, আর তারপর সেখানকার যে ছোট্ট ছোট্ট টিলার মতো পাহাড়গুলো সেখানে গিয়ে একটু বেশ বেরিয়ে বেরিয়ে দেখতে হবে কেমন লাগে। কিন্তু ওই যে ইচ্ছেটা থেকে গেল কিন্তু দেখা হলো না। আর সেই না দেখার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে না দেখার গল্প করছি, সেখানে হয়তো আপনার জীবনেও জড়িয়ে রয়েছে এরকম নানা না দেখার গল্প। চলুন সেগুলো মনে করতে করতেই আমরা বরং শুনে নিই এখন পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

চিরকায় ডানার ঝাপটে বাতাসের বুক চিরে আবার হারাবো হারাবো আবার হারিয়ে যাওয়ার জন্যে আসবো ফিরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি না দেখার গল্প নিয়ে। আসলে আমাদের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের মুহূর্ত, যার মধ্যে হয়তো এমন কিছু আমাদের প্রতিদিনের জীবনে মুহূর্ত থাকে যেগুলোকে আমরা সেভাবে ঠিক আমরা বুঝতে পারি না, বা আমরা সেগুলোকে ঠিক এনজয় করতে পারি না। হয়তো আমরা সেগুলো দেখি কিন্তু ঠিক দেখার মতো করে দেখি না। আবার হয়তো আমাদের জীবনের এমন কোনো প্রিয় মানুষ যার সঙ্গে হয়তো আমাদের আর দেখাই হলো না। আবার এমন কোনো জায়গা যেখানে দেখতে যেতে আমাদের ভীষণ ইচ্ছে করছে কিন্তু ঠিকমতো সুযোগ হয়ে উঠছে না যে আমরা সেখানটাতে যাব। এইভাবেও কিন্তু আমাদের অনেক কিছু না দেখাই থেকে যায়। এই যে না দেখার গল্প আমরা আজকে করছি, সেখানে হয়তো আপনারও মনে পড়ে যাচ্ছে আপনার জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকমই কিছু না দেখার গল্প, আর সেটা চাইছেন আমার সঙ্গে শেয়ার করতে। তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল, ঠিক একই সময় চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Ah!

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোবট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোবট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
5: সময়।
4: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
6: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
7: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
6: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
8: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বুঝেছো, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি

অনেকেই বলেন যে সময় না হলে নাকি কোনো কিছু হয় না, অর্থাৎ সময়ের আগে কিংবা সময়ের পরে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। একদম ঠিক সময় ঠিক জিনিসটা ঘটেই, কিন্তু আমার কিন্তু মনে হয় যে কিছু কিছু জিনিস কিন্তু অসময়ে ঘটে। ইনফ্যাক্ট আমি দেখেওছি সেই সমস্ত জিনিস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব অসময়ে ঘটে যাওয়া কিছু জিনিসের কথা। অসময়ে এরকম কিছু কিছু জিনিস ঘটে যেগুলো কিনা সত্যি বেশ রোমাঞ্চকর। তো সেরকমই কিছু রোমাঞ্চকর ঘটনার কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কিনা আমি একদম প্রত্যক্ষদর্শী। তো এই অসময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মিষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো প্রথমেই যে অসময়ের কথাটা আপনার সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে একটি অসময়ে প্রেমের গল্প। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে অসময়ে প্রেম, আমাদের পাড়ায় একজন প্রফেসর ভদ্রলোক থাকেন, বেশ বয়স হয়েছে তার, মোটামুটি রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। সেই সময়ে হঠাৎ করে তার বাড়িতে রীতিমতন প্রেমপত্র আসা শুরু হলো, একটার পর একটি, এবং তারপরে তার বাড়িতে রীতিমতন হইচই কাণ্ড, বুঝতেই পারছেন। আলটিমেটলি জানা গেল যে আমাদেরই পাড়ার এক অষ্টাদশী কিশোরী, সে সেই ভদ্রলোকের প্রেমে হাবুডুবু খেয়ে এই সমস্ত কাজকর্ম করত। কিন্তু এই অসময়ের প্রেম কিন্তু রীতিমতন একটা রোমাঞ্চ জাগিয়ে দিয়েছিল আমাদের গোটা পাড়ায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ মন যখন নিরুদ্দেশ।

অসময় কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও বেশ ট্রাবল দেয়। কিরকম বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে RadioBanglaNet.com-এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে মাঝে মধ্যে বৃষ্টিও কেমন যেন বেয়াক্কেলে কাজকর্ম করে ফেলে, হঠাৎ করেই অসময়ে হাজির হয়ে যায়। যেমন ধরুন আপনি কোনো কনসার্টে গেছেন, বেশ এনজয় করে গান শুনবেন ভাবছেন, ইন দ্য মিন টাইম ঝরঝর করে বৃষ্টি নেমে গেল। একই ব্যাপার ঘটে যখন কিনা আপনি কোনো খেলা দেখতে বসলেন এবং মাঠে একটি বল পড়ার আগেই বৃষ্টি পুরো ব্যাপারটা কেঁচিয়ে দিল। কিংবা ধরুন একদম ডিসেম্বরের শীতকাল, কোন কোণে একটা ব্যাপার, সেই অবস্থায় যদি আপনার বৃষ্টি হয় ব্যাপারটা কেমন দাঁড়ায় বলুন তো। কিংবা ধরুন আপনি আপনার স্পেশাল ওয়ানের সঙ্গে বেরিয়েছেন, অবভিয়াসলি ছাতা নেননি, ইন দ্য মিন টাইম হঠাৎ করে সে হাজির হয়ে গেল, অর্থাৎ বৃষ্টি। এই সমস্ত কেসে কিন্তু অসময়ে বৃষ্টি মাঝে মধ্যেই হাজির হয় এবং ব্যাপারটা কেমন যেন ঘেঁটে ঘ করে দিয়ে চলে যায়। তো RadioBanglaNet.com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। আর একটা ছোট্ট ব্রেক, এখন ব্রেকের সময় হয়ে গেছে, যার উপরান্তে এরকমই অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন RadioBanglaNet.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

অতিথি ব্যাপারটা কিন্তু বেশ গোলমেলে। তার কারণ অতিথি মানে হলো যারা কোনো তিথি বিচার করে আসেন না। কিন্তু বর্তমানেও কি তাই হয়? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে অতিথি অর্থাৎ যারা তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমান যুগে কিন্তু ব্যাপারটা তা নেই। এখনকার আমাদের যারা গেস্ট আছেন বা গেস্ট বাড়িতে আসেন, তারাও রীতিমতন তিথি বিচার করে আসেন। আর যদি কখনো ব্যাপারটা অসময়ে চলে আসেন কোনো কিছু না জানিয়ে, তাহলে কিন্তু একটু গণ্ডগোল, একটু অদ্ভুত পরিস্থিতির শিকার হলেও হতে পারে আর কি। মানে কেউই মুখে কিছু বলবেন না, কিন্তু হোস্ট যারা আছেন তাদের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাবে যে ইউ আর নট ওয়েলকাম অ্যাট অল। কাজেই বলছিলাম না যে এখনকার দিনে অতিথিও যদি বাড়িতে অসময় আসেন তাহলে একটু চাপ হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার কিন্তু মাঝে মধ্যে আমাদের মনটা ভালো করে দেয়। যেমন ধরুন, আপনি কোনো একটা বিপদে পড়লেন, এখন সেই সময় দেখবেন কিছু ব্যাপার একদম কনস্ট্যান্টলি ঘটেই চলে। যেমন ধরুন, কিছু মানুষজনকে আপনি ভেবেছিলেন যারা কিনা আপনার পাশে সব সময় থাকবে, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, দেখবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু পাশ ছেড়ে বেরিয়ে গিয়েছে। আবার এরকম কয়েকজনকে আপনি পাশে পেয়ে যাবেন যাদেরকে আপনি কাউন্টের মধ্যেই আনেননি, এরা কিন্তু অসময়ে নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিয়ে যায়। আর এই অসময়ের বন্ধুরা কিন্তু পরবর্তীকালে আমাদের খুব কাছের, খুব স্পেশাল হয়ে যায়। কাজেই অসময়ে বিপদের মুহূর্তে এই অসময়ের বন্ধুদের কিন্তু খুব ভালো করে চেনা যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। এই সমস্ত ব্যাপার স্যাপার প্রচণ্ড ইন্টারেস্টিং, তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

রেডিও বাংলাদেশ .com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছে এবং অবশ্যই আড্ডা থাকছে, ভরপুর কথা থাকছে এবং তার সাথে সাথে থাকছে মন ভালো করার বেশ কিছু গান। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং অবশ্যই আপনাকে থাকতে হবে আড্ডার শেষ অবধি, আর কানে রাখতে হবে রেডিও বাংলাদেশ .com মন যখন নিরুদ্দেশ।

বাংলা এবং বাঙালির কথা বলছি, এবং আড্ডায় যখনই বাংলা বাঙালির কথা বলি এবং তার সাথে সাথে যদি শাড়ির যোগাযোগ থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যায়। এবং শুধুমাত্র বাংলা আর বাঙালির কথা কেন, আমরা যদি ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলোর কথা বলি এবং যেখানে শাড়ির পরার প্রচলন রয়েছে তার কথা বলি তাহলেও কিন্তু বেশ কিছু কথা উঠে আসে। এক একটা স্টেটে এক এক রকম শাড়ি পাওয়া যায়, ঠিক সেই রকমই পশ্চিমবাংলার বন্ধু রাজ্যেও কিন্তু পাওয়া যায় এক প্রকার শাড়ি। উড়িষ্যার কথা বলছি এবং উড়িষ্যার সবাই আমরা জানি কটকি শাড়ি। উড়িষ্যার কটক এবং কটকির সাথে যে কতটা মেলবন্ধন আছে সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা যখনই শাড়ির কথা বলি এবং তার সাথে বাংলার যোগাযোগ নিয়ে কথা বলি, বারবার কিন্তু সেই তাঁত শিল্প বা কুটির শিল্পের কথা উঠে আসে, অর্থাৎ যারা কষ্ট করে শাড়ি বোনে তাদের কথা উঠে আসে। এবং এই যে আমাদের শিল্পকলাগুলো যেসব জায়গায় হচ্ছে তৈরি হয়েছে, সেই সব জায়গার ঐতিহ্যটাকে কিন্তু বয়ে চলে বারবার শিল্পীরা, সেটাই কিন্তু আমরা হামেশাই বলে থাকি। ঠিক সেই রকমই উড়িষ্যারও একটা প্রাচীন এবং ঐতিহ্য বয়ে নিয়ে যায় সিল্ক এবং এই শিল্প। অর্থাৎ আমরা অনেকেই জানি সম্বলপুর কটনের কথা, সম্বলপুর সিল্কের কথা, ঠিক সেই রকমই কটকি সিল্ক এবং অবশ্যই কটকি প্রিন্ট যেটা সেটার কথাও জানি। এই যে সম্বলপুর এবং কটকি প্রিন্টের মধ্যে কিন্তু মিলঝুল থাকলেও বেশ কিছু ফারাক আছে, অর্থাৎ টেম্পল প্রিন্টটাই কিন্তু অনেক বড় ফারাকের কারণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে আমরা উড়িষ্যা এবং কটকিশাড়ি নিয়ে কথা বলছি। এই যে উড়িষ্যার সাথে কটকিশাড়ির ঠিক বন্ধুত্বটা কবে থেকে, না না আমি কিন্তু হাতে গুনে বয়স বলতে পারবো না বা কোন বছর থেকে সৃষ্টি হয়েছে সেটা না, বহু প্রাচীন বহু পুরনো, সেই জন্যই একটা ঐতিহ্যকে আজও মানুষের মনে তৈরি করে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে। এবং যখনই কটকিশাড়ির কথা হয় তখন আমার সাথে মানে আমার জীবনে একটা নস্টালজিয়া কাজ করে। যারা ওড়িশি ডান্স করেছেন বা শিখেছেন তারা জানেন যে যখনই ওড়িশি নাচ করা হয় তখন কিন্তু সেই কটকি শাড়ি পরেই নাচ করতে হয়, অর্থাৎ ড্রেসের যে কস্টিউমটা সেটা কিন্তু কটকি শাড়ির ওপরে এবং তার ওপর রূপোর গয়না। রূপোর গয়না ইউজুয়ালি ইউজ করা হয়, কিন্তু যেহেতু সবার পক্ষে রূপোর গয়না ইউজ করা সম্ভব হয় না সেই জন্য সিলভার কালারের গয়না ইউজ করা হয়। তার মানে বুঝতে পারছেন তো যেই ডান্স ফর্মে কটকি শাড়ি ইউজ করা হয় তার মানে সেই ডান্স ফর্মটা কত পুরনো, তার সাথে কটকি প্রিন্টটা কত পুরনো।

রেডিও বাংলায় .com এ আজকে কোটকি শাড়ি নিয়ে কথা বলছি এবং উড়িষ্যার কোটকি শাড়ি কতটা ফেমাস সেটা নতুন করে বলার কথা রাখে না। উড়িষ্যা জেলার কটক শহর এবং সেই শহরেরই একটা জায়গা থেকে কিন্তু নামকরণ করা হয়েছে কোটকি শাড়ির। এবং তার সাথে সাথে অবশ্যই এই কথাটা বলবো যে কোটকি শাড়ির সাথে কিন্তু জগন্নাথ দেবের আরাধনার একটা মিল আছে, কারণ যারা ওড়িশি নাচ করেছেন বা যারা নাচের ব্যাপারে একটু ইন্টারেস্ট রাখেন তারা জানেন যে জগন্নাথ দেবের আরাধনা করতে করতেই কিন্তু মানে আরাধনা করাই নাচের মাধ্যমে, সেটাই কিন্তু ওড়িশি নাচ। এবং সেই নাচের প্রত্যেকটা ফর্ম বা প্রত্যেকটা পশ্চারে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে যে জগন্নাথ দেবের আরাধনা করা। এবং সেক্ষেত্রে ওড়িশি নাচের ডান্স কস্টিউমটা কিন্তু অবশ্যই কোটকি শাড়িতেই করা হয় এখনো অবধি। তো সেখান থেকে আমরা জানতে পারছি যে কতটা পুরনো এবং সেই ঐতিহ্যটা দক্ষ হাতে নিখুঁত হাতে শিল্পকলার মাধ্যমে উড়িষ্যার যেসব শিল্পীরা তারা কিন্তু বহন করে নিয়ে চলেছে। অনেক পুরনো এই শাড়ি, তাই জন্য আপনার ওয়ার্ড্রবে থাকতেই হবে যদি আপনি ভালোবাসেন শাড়ি। এবং পুরীতে যদি ঘুরতে যান বা উড়িষ্যার যে কোনো অঞ্চলেই ঘুরতে যান না কেন, কোটকি শাড়ি কিন্তু কেনা মাস্ট। এবং আপনার কেন ভালো লাগে কোটকি শাড়ি আর কটা আছে সেটাও প্লিজ আমার সাথে জানাতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না। www.radiobangladesh.com

শুনছেন ইউপির একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। স্মৃতির পাতা উল্টোতে কার না ভালো লাগে, আজকে আমরা সেরকমই কিছু স্মৃতির পাতা উল্টব। আসলে আমাদের জীবনের এমন কিছু কিছু জিনিস থাকে, বস্তু থাকে, যেগুলোকে আমাদের ভীষণ তা উল্টব। আসলে আমাদের জীবনের এমন কিছু কিছু জিনিস থাকে, বস্তু থাকে, যেগুলোকে

একদম ছোট্ট শিশু হয়ে যখন আপনি থাকেন, দেখবেন তার চারপাশে আপনার মা পাশবালিশ দিয়ে ঘিরে রাখে যাতে আপনি গড়িয়ে না পড়ে যান। এই যে একটা অদ্ভুত স্মৃতি, এই যে গড়িয়ে না পড়ে যাওয়ার জন্য পাশে ঘিরে দেওয়া হয়, আবার সেই পাশবালিশেই আমরা পাশ ফিরি তার উপর পা দিয়ে, এক অদ্ভুত মুহূর্ত। আর সেই পাশবালিশগুলো ছোট ছোট পাশবালিশ থাকে, তো এক অদ্ভুত নস্টালজিয়াই বলা যেতে পারে। মাথার বালিশটাও ঠিক সেরকম ছোট্ট মতো, একটা ছোট্ট শিশু যখন ঘুমায় তখন যেভাবে তাকে যত্ন করে সুন্দর করে পাশবালিশও আমাদের আপন করে রাখে, বস্তু হলেও সে কিন্তু বড় আপন। কথা হবে আটা চলবে পাশবালিশ নিয়ে, কিন্তু এখন গান নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল একটা পাশ ফারিশ নিয়ে। হ্যাঁ, পাশ ফেরার পর যে আমাদের খুব যত্ন সহকারে গড়িয়ে পড়ে না যেতে সাহায্য করে তিনিই হলেন সেই পাশ ফারিশ, যে রক্ষা করেন কখনো যেন কোথাও ঘুমের ঘরে ওই স্বপ্ন দেখতে দেখতে হাত পা ছুঁড়তে ছুঁড়তে কখন যেন পাশ ফারিশকে সরিয়ে ফেলে পড়ে যাওয়া না হয়। তার জন্যেই এই গুরু দায়িত্বটা পালন করে থাকেন এই পাশ ফারিশ মহারাজরা। তো সত্যি একটা সময় যখন ছিল যেই পাশ ফারিশ না থাকলে হয়তো খুব একটা চিন্তার ব্যাপার থাকতো, তাহলে কি দিয়ে গার্ড দেওয়া যাবে, কারণ ঘুম থেকে উঠেই তো হামাগুড়ি দেওয়া স্টার্ট, আর সেই জায়গায় কিছুভাবে আটকাতে হবে। আর তার জন্য কিন্তু যত্ন সহকারে যদি অন্য কাজেও মগ্ন থাকে তার বাবা মা, পাশ ফালিশ তাকে রক্ষা করবে। আবার সেই ছোট্ট শিশুটি পাশ ফালিশ দিয়েই উঁকি ঝুঁকি দেওয়া শুরু করেন এবং হয়তো খাটের মধ্যে শোয়া আছে, ঘুমোচ্ছেন জানেন, আর আপনি হয়তো কোনো একটা কাজ নিচে করছেন আর কি। তখন হঠাৎ করেই দেখা গেল যে মহারাজের ঘুম ভেঙেছে, সে এবার সেই পাশ ফালিশ টোপকে উঁকি দিচ্ছেন। ভাবুন সেই মুহূর্তটা, আর এটাই একটা স্পেশাল মুহূর্ত পাশ ফালিশকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন, আর অনেক কিছু বলবো আজকের এই স্পেশাল আড্ডায়। নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে সেই স্বর্ণালী দিনের কথায়, সেই পাশ ফালিশের সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তগুলোর কথা। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together, it all adds up.
8: So come on, you lot. Search Let's Save Water.
9: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

চেনিউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর এটা চলছে পাশপালিশ নিয়ে। তো ছোটো বয়সে যে পাশপালিশ যেরকমভাবে সহযোগিতা করতো, বড় বয়সেও কিন্তু তার গুরুত্ব অপরিসীম। বৃদ্ধ বয়সে মানে প্রবীণ যিনি মানুষ, তার সামনেও কিন্তু বড় ছেলে বা মেয়েরা তারা কিন্তু পাশপালিশটিকে রেখে দেন, যাতে সেই প্রবীণ মানুষটি কোনোভাবে যেন আবার সেই গড়িয়ে পড়ার ব্যাপার। সত্যি জীবন যে চক্রাকারে ঘুরে তার প্রমাণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে ছন্দে ছন্দে আমরা পেতে পারি। আর যদি আমরা সেই মুহূর্তগুলো মানে সেই ছোটোবেলায় আবার ফিরি, সেই বড়োবেলায় আবারও ফিরে, এক অদ্ভুত জার্নি বলা যেতে পারে জীবনচক্র, এক অদ্ভুত জার্নি। আর এই জার্নির মধ্যে আমাদের কোথাও কোথাও থামতে হয়, কোথাও কোথাও ভাবতে হয়, কোথাও কোথাও মনে পড়ে যায় সত্যি এই দিনটা আমরা সেইভাবে কাটিয়েছিলাম। আর এই প্রবীণের কথা বলতে বলতে, প্রবীণ একটি মানুষের কথা বলতে বলতে আমার মনে পড়ে যাচ্ছে সেই সময়ের কথা। দেখছি ছোট্ট শিশু এক পাশে পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে, আর আরেকদিকে একটি প্রবীণ, সেও পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে। কারণ দুজনেরই একটাই ভয়, গড়িয়ে না যাই। সত্যি তো জীবন কিন্তু গড়িয়ে যাবে, বয়স কিন্তু গড়িয়ে যাবে, কিন্তু পাশপালিশ রক্ষা করবে, রক্ষা কবচ আমাদের এই পাশপালিশ। সঙ্গে থাকুন, আবারও ফিরব তার কথা নিয়ে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আড্ডা চলছে পাশ পালিশ নিয়ে, গান মুসাফিরের আড্ডায় আজকের এই আড্ডা এগিয়ে চলছে। তো মনে পড়ে যায় এই পাশ পালিশ নিয়ে যুদ্ধের কথা, ভাই বোন একসঙ্গে অপেক্ষা করছে, কখন তারা বাবা মায়ের আড়ালে দুটো পাশ পালিশ নিয়ে যুদ্ধ করবে, এ ওকে মারবে ও ওকে মারবে, আর তারপর সেই পাশ পালিশটা এমন যথারীতি মারপিটের জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা কেউ হারবে বা জিতবে সেটা ব্যাপার রইল না, কিন্তু পাশপালিশটি যথারীতি ফেটে তুলো বেরিয়ে যায়, আর তার প্রকোপ এসে পড়ে সেই দুটির ওপর, কে ফাটিয়েছিস বল। তো এইভাবে কিন্তু লড়াই জমে ওঠে এই পাশপালিশকে কেন্দ্র করে, এবং তারপর আবারও একটি নতুন পাশপালিশ আসে, ভাবুন পাশপালিশটি ফেটে গেছে, উদম মার খাওয়া হয়ে গেছে, এবং কে যে দোষী সেও আজ পর্যন্ত কেউ জানার অপেক্ষা রাখে না, এভাবেই চলে আসছে বছরের পর বছর। আর ঠিক আবার একটি নতুন পাশপালিশ এনে রাখা হয়েছে, এইবার সেই পাশপালিশের আড়াল থেকে দেখা যাচ্ছে আবারও দুটো মুখ, কখন আবার যুদ্ধ শুরু হবে ভাবুন, এই মুহূর্তটা কিন্তু বাঁধিয়ে রাখার মতো, তাই না? মনে পড়তে যাচ্ছে না? হ্যাঁ, লড়াই, স্মৃতি, ভালোবাসা, টুকরো যুদ্ধ, খুনসুটি, আমাদের সব কিছুতেই পাশ পালিশ আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

পাশপালিশের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। গান মুসাফিরের আজকের এই স্পেশাল আড্ডা ইতিমধ্যেই কিন্তু শেষের পথে। তো কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই 4447503961 আমাকে জানাতে ভুলবেন না। এবং এভাবেই আপনিও যদি পাশপালিশ সম্পর্কে কোনো রকম টুকরো অভিজ্ঞতা থাকে জানাতে ভুলবেন না। আমার আরও বেশি মনে পড়ে যাচ্ছে, যখন মাথার বালিশটি সরে যায় তখন পাশপালিশই মাথার বালিশ হয়ে আমাদের সম্মান রক্ষা করে। যে মাথার বালিশ নেই, ঠিক আছে চলো পাশপালিশ। তো এরকম অনেক সময় অনেক মুহূর্ত গেছে যখন হয়তো একসঙ্গে অনেকজন মিলে শুতে যাচ্ছে কিন্তু এত বালিশ তো সম্ভব নয়, সেই পাশপালিশটি মাথায় রেখে একটা পাশপালিশে চারজনের মাথা দেখা যাচ্ছে। তারা সেইভাবে একটু একটু করে টেনে ভোরের দিকে দেখা যাচ্ছে অন্তত দুজনের মাথায় আছে আর বাকি দুজনের একদম মাটিতে মেশে। এই যে একটা মুহূর্ত, এটাও কিন্তু পাশপালিশের একটা অবদান আছে বলা যেতে পারে। কারণ মাথার বালিশ যখন কম পড়ে যায় তখন পাশপালিশটি মাথায় চলে আসে, সে তখন তার দায়িত্ব পালন করে। তাই আমাদের এই টুকরো জীবনে এমন কিছু বস্তু থাকে যার গুরুত্ব কিন্তু অপরিসীম, কিন্তু আমরা ভুলে যাই, আমরা গুরুত্ব দিই না। আজ থেকে তাদেরকেও একটু গুরুত্ব দিন না, তাদেরকেও একটুখানি আপন করে নিয়ে একটু হাসুন, ভালো লাগবে, স্মৃতি ফিরে পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানে.com। তারা

মনটা আজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পারছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকে চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি। আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানির .com-এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারা নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে, থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s এর ভালোবাসার কথা বলে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সে কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র

পরিচালক অভিজিৎ সেন নিয়ে আসছেন তার নতুন ছবি, আর সেখানে থাকছেন সুপারস্টার দেব। এর আগে আমরা প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন আর সঙ্গে সুপারস্টার দেব, তাদের আমরা একসাথে টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে কাজ করতে দেখেছি। আর এবার তারা নিয়ে আসছেন তাদের নতুন ছবি, আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এই নতুন ছবি নিয়ে, যেখানে আমরা আবারও সেই প্রজাপতির পর একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এই ছবিতে আমরা নায়িকার ভূমিকায় যাকে দেখতে পাবো তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সেই ছবি নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

প্রজাপতি ও প্রধানের পর দেব অতনু অভিজিৎ রয় নিয়ে আসছেন তাদের নতুন ছবি, তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন ছবি প্রতীক্ষার কথা বলছি, এই ছবিটিও একটি পারিবারিক ছবি। আর এখানে আবারও প্রজাপতির পর বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। যদিও এই ছবির যে গল্প সেখানে তার প্রেক্ষাপট পরিস্থিতি সবকিছুই আলাদা, এই ছবির জন্য প্রযোজক পরিচালক চাইছিলেন দেবের সাথে জুটি বাঁধবে একজন নতুন মুখ। আর সেখান থেকেই তাদের পছন্দ বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় দেখে সবাই ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন। এরপর আমরা বাংলা ছবি অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও তাঁকে অভিনয় করতে দেখেছি। আর সেই ছবির জন্য তাঁকে নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আর এবার তাঁকে আবারও টলিউডে অভিনয় করতে দেখব এই নতুন ছবি প্রতীক্ষাতে। আর সেই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তাই জন্য একটু প্রতীক্ষা চলুন, নিয়ে নিই একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেন পরিচালিত এবং সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি প্রতীক্ষার কথা ঘোষণা হয়ে গিয়েছে। আর এর আগে আমরা তাদের একসাথে কাজ করতে দেখেছি টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে। আর এবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা, আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে প্রতীক্ষা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে আমরা অভিনয় করতে দেখছি মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এর আগে আমরা তাদের দুজনকে একসঙ্গে প্রজাপতি ছবিতে কাজ করতে দেখেছি, সেখানে তারা বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেই ছবিটি কিন্তু ভীষণভাবে হিট হয়েছিল। আর এই ছবির যে গল্প, সেই গল্প কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে, যদিও চিত্রনাট্য নিয়ে এখনো তারা কাজ করছেন। আর এই প্রতীক্ষা ছবির চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রতীক্ষার যে শুটিং, সেই শুটিং কিন্তু শুরু হচ্ছে আগামী নভেম্বর মাস থেকে। আর এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হওয়ার কথা লন্ডনে। এই ছবি নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনে নেব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিনোদন জগৎ নিয়ে কথা বলছি, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। এই ছবিতে আমরা আবারও একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। আমরা জানি যে এর আগে তাঁরা একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রজাপতি ছবিতে, আর সেই ছবি ব্লকবাস্টার হয়েছিল। আর এবার প্রতীক্ষা, যে এই প্রতীক্ষা ছবিতেও কি দেব মিঠুন জুটি আবারও একটি সুপারহিট ছবি দর্শকদের উপহার দেবে? এই ছবিটি পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী। আর এই ছবির যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর এই ছবির যে শুটিং, সেই শুটিং কিন্তু বেশিরভাগটাই হবে লন্ডনে, তবে কিছু অংশের শুটিং কলকাতাতেও হবে। তবে এই বছর নয়, আগামী বছর মুক্তি পেতে চলেছে এই ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা দেবের সাথে জুটি বাঁধতে যাকে দেখব, তিনি বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। এখন আমাদের অবশ্যই প্রতীক্ষা, এই প্রতীক্ষা ছবি চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা।

শুনছেন রেডিও বাংলা নেট .com UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিনোদন জগৎ নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। দেব, অভিজিৎ, অতনু এই ত্রয়ী এর আগে আমাদের প্রজাপতি, টনিক আর প্রধান এই যে তিনটি ছবি, সুপারহিট তিনটি ছবি আমাদের উপহার দিয়েছেন, আর এইবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা আবারও মিঠুন চক্রবর্তী এবং দেবকে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব। আর এই ছবিতে আমরা দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখব বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিনকে। আমাদের এখন সবারই অপেক্ষা, বলা যায় প্রতীক্ষা, প্রতীক্ষা ছবির। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

মাস্টার ফিউজ হলো যে কত ফিউচার তারপরে কেটে গেল মাস্টার ফিউজ হলো যে কত ফিউচার বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে আমার

0: আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়। শুনে তাই মাথা ঘরে মন মন মন মন সুইটার সুইটার, I'm sitting alone সুইটার সুইটার, for me there is none সুইটার সুইটার, I'm sitting alone
1: সুইটার
0: সুইটার।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

অনেকেই বলেন যে সময় না হলে নাকি কোনো কিছু হয় না, অর্থাৎ সময়ের আগে কিংবা সময়ের পরে কোনো কিছুই হওয়া সম্ভব নয়, একদম ঠিক সময় ঠিক জিনিসটা ঘটেই। কিন্তু আমার কিন্তু মনে হয় যে কিছু কিছু জিনিস কিন্তু অসময়ে ঘটে, ইনফ্যাক্ট আমি দেখেওছি সেই সমস্ত জিনিস। তো রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব অসময়ে ঘটে যাওয়া কিছু জিনিসের কথা। অসময়ে এরকম কিছু কিছু জিনিস ঘটে যেগুলো কিনা সত্যি বেশ রোমাঞ্চকর, তো সেরকমই কিছু রোমাঞ্চকর ঘটনার কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কিনা আমি একদম প্রত্যক্ষদর্শী। তো এই অসময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো প্রথমেই যে অসময়ের কথাটা আপনার সঙ্গে শেয়ার করবো, সেটি হচ্ছে একটি অসময়ে প্রেমের গল্প। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে অসময়ে প্রেম, আমাদের পাড়ায় একজন প্রফেসর ভদ্রলোক থাকেন, বেশ বয়স হয়েছে তার, মোটামুটি রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। সেই সময়ে হঠাৎ করে তার বাড়িতে রীতিমতন প্রেমপত্র আসা শুরু হলো, একটার পর একটি, এবং তারপরে তার বাড়িতে রীতিমতন হইচই কাণ্ড, বুঝতেই পারছেন। আলটিমেটলি জানা গেল যে আমাদেরই পাড়ার এক অষ্টাদশী কিশোরী, সে সেই ভদ্রলোকের প্রেমে হাবুডুবু খেয়ে এই সমস্ত কাজকর্ম করত। কিন্তু এই অসময়ের প্রেম কিন্তু রীতিমতন একটা রোমাঞ্চ জাগিয়ে দিয়েছিল আমাদের গোটা পাড়ায়। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল পাঁচটা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

অসময় কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও বেশ ট্রাবল দেয়। কিরকম বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে মাঝে মধ্যে বৃষ্টিও কেমন যেন বেয়াক্কেলে কাজকর্ম করে ফেলে, হঠাৎ করেই অসময়ে হাজির হয়ে যায়। যেমন ধরুন, আপনি কোনো কনসার্টে গেছেন, বেশ এনজয় করে গান শুনবেন ভাবছেন, ইন দ্য মিন টাইম ঝরঝর করে বৃষ্টি নেমে গেল। একই ব্যাপার ঘটে যখন কিনা আপনি কোনো খেলা দেখতে বসলেন এবং মাঠে একটি বল পড়ার আগেই বৃষ্টি পুরো ব্যাপারটা কেঁচিয়ে দিল। কিংবা ধরুন একদম ডিসেম্বরের শীতকাল, কোন কোনে একটা ব্যাপার, সেই অবস্থায় যদি আপনার বৃষ্টি হয় ব্যাপারটা কেমন দাঁড়ায় বলুন তো। কিংবা ধরুন আপনি আপনার স্পেশাল ওয়ানের সঙ্গে বেরিয়েছেন, অবভিয়াসলি ছাতা নেননি, ইন দ্য মিন টাইম হঠাৎ করে সে হাজির হয়ে গেল, অর্থাৎ বৃষ্টি। এই সমস্ত কেসে কিন্তু অসময়ে বৃষ্টি মাঝে মধ্যেই হাজির হয় এবং ব্যাপারটা কেমন যেন ঘেঁটে ঘ করে দিয়ে চলে যায়। তো রেডিও বাংলার ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। আর একটা ছোট্ট ব্রেক, এখন ব্রেকের সময় হয়ে গেছে, যার উপরান্তে এরকমই অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

অতিথি ব্যাপারটা কিন্তু বেশ গোলমেলে। তার কারণ অতিথি মানে হলো যারা কোনো তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমানেও কি তাই হয়? তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে অতিথি অর্থাৎ যারা তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমান যুগে কিন্তু ব্যাপারটা তা নেই। এখনকার আমাদের যারা গেস্ট আছেন বা গেস্ট বাড়িতে আসেন, তারাও রীতিমতন তিথি বিচার করে আসেন। আর যদি কখনো ব্যাপারটা অসময়ে চলে আসেন কোনো কিছু না জানিয়ে, তাহলে কিন্তু একটু গণ্ডগোল, একটু অদ্ভুত পরিস্থিতির শিকার হলেও হতে পারে আর কি। মানে কেউই মুখে কিছু বলবেন না, কিন্তু হোস্ট যারা আছেন তাদের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাবে যে ইউ আর নট ওয়েলকাম অ্যাট অল। কাজেই বলছিলাম না যে এখনকার দিনে অতিথিও যদি বাড়িতে অসময় আসেন তাহলে একটু চাপ হয়ে যায়। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

3 BHK flat, love আজকাল হাম তুম, রেসি দা ডাক্তার রেট, 100 হজমি বডি ফেল, ওহে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা, তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোয়ে সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার কিন্তু মাঝে মধ্যে আমাদের মনটা ভালো করে দেয়। যেমন ধরুন, আপনি কোনো একটা বিপদে পড়লেন, এখন সেই সময় দেখবেন কিছু ব্যাপার একদম কনস্ট্যান্টলি ঘটেই চলে। যেমন ধরুন, কিছু মানুষজনকে আপনি ভেবেছিলেন যারা কিনা আপনার পাশে সব সময় থাকবে, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, দেখবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু পাশ ছেড়ে বেরিয়ে গিয়েছে। আবার এরকম কয়েকজনকে আপনি পাশে পেয়ে যাবেন যাদেরকে আপনি কাউন্টের মধ্যেই আনেননি, এরা কিন্তু অসময়ে নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিয়ে যায়। আর এই অসময়ের বন্ধুরা কিন্তু পরবর্তীকালে আমাদের খুব কাছের, খুব স্পেশাল হয়ে যায়। কাজেই অসময়ে বিপদের মুহূর্তে এই অসময়ের বন্ধুদের কিন্তু খুব ভালো করে চেনা যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। এই সমস্ত ব্যাপার স্যাপার প্রচণ্ড ইন্টারেস্টিং, তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

রেডিও বাংলাদেশ .com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রান্না। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়া রান্নায় আমি হাজির হয়েছে এবং অবশ্যই আড্ডা থাকছে, ভরপুর কথা থাকছে এবং তার সাথে সাথে থাকছে মন ভালো করার বেশ কিছু গান। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং অবশ্যই আপনাকে থাকতে হবে আড্ডার শেষ অবধি, আর কানে রাখতে হবে রেডিও বাংলাদেশ .com মন যখন নিরুদ্দেশ।

বাংলা এবং বাঙালির কথা বলছি, এবং আড্ডায় যখনই বাংলা বাঙালির কথা বলি এবং তার সাথে সাথে যদি শাড়ির যোগাযোগ থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যায়। এবং শুধুমাত্র বাংলা আর বাঙালির কথা কেন, আমরা যদি ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলোর কথা বলি এবং যেখানে শাড়ির পরার প্রচলন রয়েছে তার কথা বলি তাহলেও কিন্তু বেশ কিছু কথা উঠে আসে। এক একটা স্টেটে এক এক রকম শাড়ি পাওয়া যায়, ঠিক সেই রকমই পশ্চিমবাংলার বন্ধু রাজ্যেও কিন্তু পাওয়া যায় এক প্রকার শাড়ি। উড়িষ্যার কথা বলছি এবং উড়িষ্যার সবাই আমরা জানি কটকি শাড়ি। উড়িষ্যার কটক এবং কটকির সাথে যে কতটা মেলবন্ধন আছে সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

যখনই শাড়ির কথা বলি এবং তার সাথে বাংলার যোগাযোগ নিয়ে কথা বলি, বারবার কিন্তু সেই তাঁত শিল্প বা কুটির শিল্পের কথা উঠে আসে। অর্থাৎ যারা কষ্ট করে শাড়ি বোনে তাদের কথা উঠে আসে। এবং এই যে আমাদের শিল্পকলাগুলো যেসব জায়গায় হচ্ছে তৈরি হয়েছে, সেই সব জায়গার ঐতিহ্যটাকে কিন্তু বয়ে চলে বারবার শিল্পীরা, সেটাই কিন্তু আমরা হামেশাই বলে থাকি। ঠিক সেই রকমই উড়িষ্যারও একটা প্রাচীন এবং ঐতিহ্য বয়ে নিয়ে যায় সিল্ক এবং এই শিল্প। অর্থাৎ আমরা অনেকেই জানি সম্বলপুর কটনের কথা, সম্বলপুর সিল্কের কথা, ঠিক সেই রকমই কটকি সিল্ক এবং অবশ্যই কটকি প্রিন্ট যেটা সেটার কথাও জানি। এই যে সম্বলপুর এবং কটকি প্রিন্টের মধ্যে কিন্তু মিলঝুল থাকলেও বেশ কিছু ফারাক আছে। অর্থাৎ টেম্পল প্রিন্টটাই কিন্তু অনেক বড় ফারাকের কারণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে আমরা উড়িষ্যা এবং কটকি শাড়ি নিয়ে কথা বলছি। এই যে উড়িষ্যার সাথে কটকি শাড়ির ঠিক বন্ধুত্বটা কবে থেকে, না না আমি কিন্তু হাতে গুনে বয়স বলতে পারবো না, বা কটকি শাড়ি নিয়ে কথা বলছি। এই যে উড়িষ্যার সাথে কটকি শাড়ির ঠিক বন্ধুত্বটা কবে থেকে, না না আমি কিন্তু

কিন্তু সেই কোটকি শাড়ি পরেই নাচ করতে হয়, অর্থাৎ ড্রেসের যে কস্টিউমটা সেটা কিন্তু কোটকি শাড়ির ওপরে, এবং তার ওপর রূপোর গয়না। রূপোর গয়না ইউজুয়ালি ইউজ করা হয়, কিন্তু যেহেতু সবার পক্ষে রূপোর গয়না ইউজ করা সম্ভব হয় না, সেই জন্য সিলভার কালারের গয়না ইউজ করা হয়। তার মানে বুঝতে পারছেন তো, যেই ডান্স ফর্মে কোটকি শাড়ি ইউজ করা হয় তার মানে সেই ডান্স ফর্মটা কত পুরনো, তার সাথে কোটকি প্রিন্টটা কত পুরনো।

radiobangladesh.com এ আজকে কুটকি শাড়ি নিয়ে কথা বলছি এবং উড়িষ্যার কুটকি শাড়ি কতটা ফেমাস সেটা নতুন করে বলার কথা রাখে না। উড়িষ্যা জেলার কটক শহর এবং সেই শহরেরই একটা জায়গা থেকে কিন্তু নামকরণ করা হয়েছে কুটকি শাড়ির। এবং তার সাথে সাথে অবশ্যই এই কথাটা বলবো যে কুটকি শাড়ির সাথে কিন্তু জগন্নাথ দেবের আরাধনার একটা মিল আছে, কারণ যারা উড়িষ্যা নাচ করেছেন বা যারা নাচের ব্যাপারে একটু ইন্টারেস্ট রাখেন তারা জানেন যে জগন্নাথ দেবের আরাধনা করতে করতেই কিন্তু মানে আরাধনা করাই নাচের মাধ্যমে সেটাই কিন্তু ওড়িশি নাচ, এবং সেই নাচের প্রত্যেকটা ফর্ম বা প্রত্যেকটা পশ্চারে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে যে জগন্নাথ দেবের আরাধনা করা। এবং সেক্ষেত্রে ওড়িশি নাচের ডান্স কস্টিউমটা কিন্তু অবশ্যই কুটকি শাড়িতেই করা হয় এখনো অবধি। তো সেখান থেকে আমরা জানতে পারছি যে কতটা পুরনো এবং সেই ঐতিহ্যটা দক্ষ হাতে নিখুঁত হাতে শিল্পকলার মাধ্যমে উড়িষ্যার যেসব শিল্পীরা তারা কিন্তু বহন করে নিয়ে চলেছে। অনেক পুরনো এই শাড়ি, তাই জন্য আপনার ওয়ার্ড্রবে থাকতেই হবে যদি আপনি ভালোবাসেন শাড়ি। এবং পুরীতে যদি ঘুরতে যান বা উড়িষ্যার যে কোনো অঞ্চলেই ঘুরতে যান না কেন, কুটকি শাড়ি কিন্তু কেনা মাস্ট। এবং আপনার কেন ভালো লাগে কুটকি শাড়ি আর কটা আছে সেটাও প্লিজ আমার সাথে জানাতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না। www.radiobangladesh.com

শুনছেন ইউপির একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। স্মৃতির পাতা উল্টোতে কার না ভালো লাগে, আজকে আমরা সেরকমই কিছু স্মৃতির পাতা উল্টব। আসলে আমাদের জীবনের এমন কিছু কিছু জিনিস থাকে, বস্তু থাকে, যেগুলোকে আমাদের ভীষণ মনের সঙ্গে মিলে থাকে, হৃদয়ের সঙ্গে মিলে থাকে, কিন্তু সেইগুলো যখন আমাদের ফেলে আসার সময়ে আমরা খুঁজতে চাই, তখনই তাদের দেখা পাওয়া যায়। ঠিক যেরকম আজকের এই আড্ডায় আপনাদের সঙ্গে শেয়ার করব পাশবালিশের কথা। একদম ছোট্ট বয়সে যখন বিছানায় একদম ছোট্ট শিশু হয়ে যখন আপনি থাকেন, দেখবেন তার চারপাশে আপনার মা পাশবালিশ দিয়ে ঘিরে রাখে যাতে আপনি গড়িয়ে না পড়ে যান। এই যে একটা অদ্ভুত স্মৃতি, এই যে গড়িয়ে না পড়ে যাওয়ার জন্য পাশে ঘিরে দেওয়া হয়, আবার সেই পাশবালিশেই আমরা পাশ ফিরি তার উপর পা দিয়ে, এক অদ্ভুত মুহূর্ত। আর সেই পাশবালিশগুলো ছোট ছোট পাশবালিশ থাকে, তো এক অদ্ভুত নস্টালজিয়াই বলা যেতে পারে। মাথার বালিশটাও ঠিক সেরকম ছোট্ট মতো, একটা ছোট্ট শিশু যখন ঘুমায় তখন যেভাবে তাকে যত্ন করে সুন্দর করে পাশবালিশও আমাদের আপন করে রাখে, বস্তু হলেও সে কিন্তু বড় আপন। কথা হবে আটা চলবে পাশবালিশ নিয়ে, কিন্তু এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল একটা পাশফারিশ নিয়ে। হ্যাঁ, পাশ ফেরার পর যে আমাদের খুব যত্ন সহকারে গড়িয়ে পড়ে না যেতে সাহায্য করে তিনিই হলেন সেই পাশবালিশ, যে রক্ষা করেন কখনো যেন কোথাও ঘুমের ঘরে ওই স্বপ্ন দেখতে দেখতে হাত পা ছুঁড়তে ছুঁড়তে কখন যেন পাশবালিশকে সরিয়ে ফেলে পড়ে যাওয়া না হয়। তার জন্যেই এই গুরু দায়িত্বটা পালন করে থাকেন এই পাশবালিশ মহারাজরা। তো সত্যি একটা সময় যখন ছিল যেই পাশবালিশ না থাকলে হয়তো খুব একটা চিন্তার ব্যাপার থাকতো, তাহলে কি দিয়ে গার্ড দেওয়া যাবে, কারণ ঘুম থেকে উঠেই তো হামাগুড়ি দেওয়া স্টার্ট, আর সেই জায়গায় কিছুভাবে আটকাতে হবে। আর তার জন্য কিন্তু যত্ন সহকারে যদি অন্য কাজেও মগ্ন থাকে তার বাবা মা, পাশবালিশ তাকে রক্ষা করবে। আবার সেই ছোট্ট শিশুটি পাশবালিশ দিয়েই উঁকি ঝুঁকি দেওয়া শুরু করেন এবং হয়তো খাটের মধ্যে শোয়া আছে, ঘুমোচ্ছেন জানেন, আর আপনি হয়তো কোনো একটা কাজ নিচে করছেন আর কি, তখন হঠাৎ করেই দেখা গেল যে মহারাজের ঘুম ভেঙেছে, সে এবার সেই পাশবালিশ টোপকে উঁকি দিচ্ছেন। ভাবুন সেই মুহূর্তটা, আর এটাই একটা স্পেশাল মুহূর্ত পাশবালিশকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন, আর অনেক কিছু বলবো আজকের এই স্পেশাল আটটায়, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে সেই স্বর্ণালী দিনের কথায়, সেই পাশবালিশের সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তগুলোর কথা। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

চেনিউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর এটা চলছে পাশপালিশ নিয়ে। তো ছোট বয়সে যে পাশপালিশ যেরকমভাবে সহযোগিতা করত, বড় বয়সেও কিন্তু তার গুরুত্ব অপরিসীম। বৃদ্ধ বয়সে মানে প্রবীণ যিনি মানুষ, তার সামনেও কিন্তু বড় ছেলে বা মেয়েরা তারা কিন্তু পাশপালিশটিকে রেখে দেন, যাতে সেই প্রবীণ মানুষটি কোনোভাবে যেন আবার সেই গড়িয়ে পড়ার ব্যাপার। সত্যি জীবন যে চক্রাকারে ঘুরে তার প্রমাণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে ছন্দে ছন্দে আমরা পেতে পারি। আর যদি আমরা সেই মুহূর্তগুলো মানে সেই ছোটোবেলায় আবার ফিরি, সেই বড়োবেলায় আবারও ফিরে, এক অদ্ভুত জার্নি বলা যেতে পারে জীবনচক্র, এক অদ্ভুত জার্নি। আর এই জার্নির মধ্যে আমাদের কোথাও কোথাও থামতে হয়, কোথাও কোথাও ভাবতে হয়, কোথাও কোথাও মনে পড়ে যায় সত্যি এই দিনটা আমরা সেইভাবে কাটিয়েছিলাম। আর এই প্রবীণের কথা বলতে বলতে, প্রবীণ একটি মানুষের কথা বলতে বলতে আমার মনে পড়ে যাচ্ছে সেই সময়ের কথা। দেখছি ছোট্ট শিশু একপাশে পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে, আর আরেকদিকে একটি প্রবীণ, সেও পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে। কারণ দুজনেরই একটাই ভয়, গড়িয়ে না যাই। সত্যি তো জীবন কিন্তু গড়িয়ে যাবে, বয়স কিন্তু গড়িয়ে যাবে, কিন্তু পাশপালিশ রক্ষা করবে, রক্ষা কবচ আমাদের এই পাশপালিশ। সঙ্গে থাকুন, আমরা ফিরবো তার কথা নিয়ে।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

দোয়াটা চলছে পাশ পালিশ নিয়ে, গান মুসাফিরের আড্ডায় আজকের এই আড্ডা এগিয়ে চলছে। তো মনে পড়ে যায় এই পাশ পালিশ নিয়ে যুদ্ধের কথা, ভাই বোন একসঙ্গে অপেক্ষা করছে কখন তারা বাবা মায়ের আড়ালে দুটো পাশ পালিশ নিয়ে যুদ্ধ করবে, এ ওকে মারবে ও ওকে মারবে, আর তারপর সেই পাশ পালিশটা এমন যথারীতি মারপিটের জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা কেউ হারবে বা জিতবে সেটা ব্যাপার রইল না, কিন্তু পাশ পালিশটি যথারীতি ফেটে তুলো বেরিয়ে যায় আর তার প্রকোপ এসে পড়ে সেই দুটির ওপর, কে ফাটিয়েছিস বল। তো এইভাবে কিন্তু লড়াই জমে ওঠে এই পাশ পালিশকে কেন্দ্র করে, এবং তারপর আবারও একটি নতুন পাশ পালিশ আসে। ভাবুন পাশ পালিশটি ফেটে গেছে, উদম মার খাওয়া হয়ে গেছে, এবং কে যে দোষী সেও আজ পর্যন্ত কেউ জানার অপেক্ষা রাখে না, এভাবেই চলে আসছে বছরের পর বছর। আর ঠিক আবার একটি নতুন পাশ পালিশ এনে রাখা হয়েছে, এইবার সেই পাশ পালিশের আড়াল থেকে দেখা যাচ্ছে আবার দুটো মুখ, কখন আবার যুদ্ধ শুরু হবে ভাবুন, এই মুহূর্তটা কিন্তু বাঁধিয়ে রাখার মতো, তাই না? মনে পড়তে যাচ্ছে না? হ্যাঁ, লড়াই, স্মৃতি, ভালোবাসা, টুকরো যুদ্ধ, খুনসুটি, আমাদের সব কিছুতেই পাশ পালিশ আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

পাশপালিশের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। গান মুসাফিরের আজকের এই স্পেশাল আড্ডা ইতিমধ্যেই কিন্তু শেষের পথে। তো কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই 4475039657 12 আমাকে জানাতে ভুলবেন না। এবং এভাবেই আপনিও যদি পাশপালিশ সম্পর্কে কোনো রকম টুকরো অভিজ্ঞতা থাকে জানাতে ভুলবেন না। আমার আরও বেশি মনে পড়ে যাচ্ছে, যখন মাথার বালিশটি সরে যায় তখন পাশপালিশই মাথার বালিশ হয়ে আমাদের সম্মান রক্ষা করে। যে মাথার বালিশ নেই, ঠিক আছে চলো পাশপালিশ। তো এরকম অনেক সময় অনেক মুহূর্ত গেছে যখন হয়তো একসঙ্গে অনেকজন মিলে শুতে যাচ্ছে কিন্তু এত বালিশ তো সম্ভব নয়, সেই পাশপালিশটি মাথায় রেখে একটা পাশপালিশে চারজনের মাথা দেখা যাচ্ছে। তারা সেইভাবে একটু একটু করে টেনে ভোরের দিকে দেখা যাচ্ছে অন্তত দুজনের মাথায় আছে আর বাকি দুজনের একদম মাটিতে মেশে। এই যে একটা মুহূর্ত, এটাও কিন্তু পাশপালিশের একটা অবদান আছে বলা যেতে পারে। কারণ মাথার বালিশ যখন কম পড়ে যায় তখন পাশপালিশটি মাথায় চলে আসে, সে তখন তার দায়িত্বও পালন করে। তাই আমাদের এই টুকরো জীবনে এমন কিছু বস্তু থাকে যার গুরুত্ব কিন্তু অপরিসীম, কিন্তু আমরা ভুলে যাই, আমরা গুরুত্ব দিই না। আজ থেকে তাদেরকেও একটু গুরুত্ব দিন না, তাদেরকেও একটুখানি আপন করে নিয়ে একটু হাসুন, ভালো লাগবে, স্মৃতি ফিরে পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাঙালি.com। তারা

মনটা সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে, তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল। মানে আপনিও হয়তো রিলেট করতে পাচ্ছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা, সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকেই চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি, আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারা নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে। থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ফিরে এলাম তিনটি গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিয়ে ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায় একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সেই কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

পরিচালক অভিজিৎ সেন নিয়ে আসছেন তার নতুন ছবি, আর সেখানে থাকছেন সুপারস্টার দেব। এর আগে আমরা প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন আর সঙ্গে সুপারস্টার দেব, তাদের আমরা একসাথে টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে কাজ করতে দেখেছি। আর এবার তারা নিয়ে আসছেন তাদের নতুন ছবি, আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এই নতুন ছবি নিয়ে, যেখানে আমরা আবারও সেই প্রজাপতির পর একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এই ছবিতে আমরা নায়িকার ভূমিকায় যাকে দেখতে পাবো তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সেই ছবি নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

অনেক প্রজাপতি ও প্রধানের পর দেব অতনু অভিজিৎ রই নিয়ে আসছেন তাদের নতুন ছবি, তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন ছবি প্রতীক্ষার কথা বলছি, এই ছবিটিও একটি পারিবারিক ছবি। আর এখানে আবারও প্রজাপতির পর বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। যদিও এই ছবির যে গল্প সেখানে তার প্রেক্ষাপট পরিস্থিতি সবকিছুই আলাদা। এই ছবির জন্য প্রযোজক পরিচালক চাইছিলেন দেবের সাথে জুটি বাঁধবে একজন নতুন মুখ, আর সেখান থেকেই তাদের পছন্দ বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় দেখে সবাই ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন। এরপর আমরা বাংলা ছবি অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও তাকে অভিনয় করতে দেখেছি, আর সেই ছবির জন্য তাকে নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আর এবার তাকে আবারও টলিউডে অভিনয় করতে দেখব এই নতুন ছবি প্রতীক্ষাতে। আর সেই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তাই জন্য একটু প্রতীক্ষা চলুন, নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে প্রতীক্ষা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে আমরা অভিনয় করতে দেখছি মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এর আগে আমরা তাদের দুজনকে একসঙ্গে প্রজাপতি ছবিতে কাজ করতে দেখেছি, সেখানে তারা বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেই ছবিটি কিন্তু ভীষণ ভীষণভাবে হিট হয়েছিল। আর এই ছবির যে গল্প, সেই গল্প কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে, যদিও চিত্রনাট্য নিয়ে এখনো তারা কাজ করছেন। আর এই প্রতীক্ষা ছবির চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রতীক্ষার যে শুটিং, সেই শুটিং কিন্তু শুরু হচ্ছে আগামী নভেম্বর মাস থেকে, আর এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হওয়ার কথা লন্ডনে। এই ছবি নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনে নেব গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিনোদন জগৎ নিয়ে কথা বলছি, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। এই ছবিতে আমরা আবারও একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। আমরা জানি যে এর আগে তাঁরা একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রজাপতি ছবিতে, আর সেই ছবি ব্লকবাস্টার হয়েছিল। আর এবার প্রতীক্ষা, যে এই প্রতীক্ষা ছবিতেও কি দেব মিঠুন জুটি আবারও একটি সুপারহিট ছবি দর্শকদের উপহার দেবে। এই ছবিটি পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী। আর এই ছবির যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর এই ছবির যে শুটিং, সেই শুটিং কিন্তু বেশিরভাগটাই হবে লন্ডনে, তবে কিছু অংশের শুটিং কলকাতাতেও হবে। তবে এই বছর নয়, আগামী বছর মুক্তি পেতে চলেছে এই ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা দেবের সাথে জুটি বাঁধতে যাকে দেখব, তিনি বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। এখন আমাদের অবশ্যই প্রতীক্ষা, এই প্রতীক্ষা ছবি। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিনোদন জগৎ নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। দেব, অভিজিৎ, অতনু এই ত্রয়ী এর আগে আমাদের প্রজাপতি, টনিক আর প্রধান এই যে তিনটি ছবি, সুপারহিট তিনটি ছবি আমাদের উপহার দিয়েছেন। আর এইবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা আবারও মিঠুন চক্রবর্তী এবং দেবকে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব। আর এই ছবিতে আমরা দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখব বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিনকে। আমাদের এখন সবারই অপেক্ষা, বলা যায় প্রতীক্ষা, প্রতীক্ষা ছবির। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিলে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

অনেকেই বলেন যে সময় না হলে নাকি কোনো কিছু হয় না, অর্থাৎ সময়ের আগে কিংবা সময়ের পরে কোনো কিছুই হওয়া সম্ভব নয়, একদম ঠিক সময়ে ঠিক জিনিসটা ঘটেই। কিন্তু আমার কিন্তু মনে হয় যে কিছু কিছু জিনিস কিন্তু অসময়ে ঘটে, ইনফ্যাক্ট আমি দেখেওছি সেই সমস্ত জিনিস। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব অসময়ে ঘটে যাওয়া কিছু জিনিসের কথা। অসময়ে এরকম কিছু কিছু জিনিস ঘটে যেগুলো কিনা সত্যি বেশ রোমাঞ্চকর, তো সেরকমই কিছু রোমাঞ্চকর ঘটনার কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কিনা আমি একদম প্রত্যক্ষদর্শী। তো এই অসময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো প্রথমেই যে অসময়ের কথাটা আপনার সঙ্গে শেয়ার করবো, সেটি হচ্ছে একটি অসময়ে প্রেমের গল্প। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে অসময়ে প্রেম, আমাদের পাড়ায় একজন প্রফেসর ভদ্রলোক থাকেন, বেশ বয়স হয়েছে তার, মোটামুটি রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। সেই সময়ে হঠাৎ করে তার বাড়িতে রীতিমতন প্রেমপত্র আসা শুরু হলো, একটার পর একটি, এবং তারপরে তার বাড়িতে রীতিমতন হইচই কাণ্ড, বুঝতেই পারছেন। আলটিমেটলি জানা গেল যে আমাদেরই পাড়ার এক অষ্টাদশী কিশোরী, সে সেই ভদ্রলোকের প্রেমে হাবুডুবু খেয়ে এই সমস্ত কাজকর্ম করত। কিন্তু এই অসময়ের প্রেম কিন্তু রীতিমতন একটা রোমাঞ্চ জাগিয়ে দিয়েছিল আমাদের গোটা পাড়ায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র radiobanglanet.com এ মন যখন নিরুদ্দেশ।

অসময় কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও বেশ ট্রাবল দেয়। কিরকম বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে মাঝে মধ্যে বৃষ্টিও কেমন যেন বেয়াক্কেলে কাজকর্ম করে ফেলে, হঠাৎ করেই অসময়ে হাজির হয়ে যায়। যেমন ধরুন, আপনি কোনো কনসার্টে গেছেন, বেশ এনজয় করে গান শুনবেন ভাবছেন, ইন দ্য মিন টাইম ঝরঝর করে বৃষ্টি নেমে গেল। একই ব্যাপার ঘটে যখন কি না আপনি কোনো খেলা দেখতে বসলেন এবং মাঠে একটি বল পড়ার আগেই বৃষ্টি পুরো ব্যাপারটা কেঁচিয়ে দিল। কিংবা ধরুন একদম ডিসেম্বরের শীতকাল, কোন কোনে একটা ব্যাপার, সেই অবস্থায় যদি আপনার বৃষ্টি হয় ব্যাপারটা কেমন দাঁড়ায় বলুন তো। কিংবা ধরুন আপনি আপনার স্পেশাল ওয়ানের সঙ্গে বেরিয়েছেন, অবভিয়াসলি ছাতা নেননি, ইন দ্য মিন টাইম হঠাৎ করে সে হাজির হয়ে গেল, অর্থাৎ বৃষ্টি। এই সমস্ত কেসে কিন্তু অসময়ে বৃষ্টি মাঝে মধ্যেই হাজির হয় এবং ব্যাপারটা কেমন যেন ঘেঁটে ঘ করে দিয়ে চলে যায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। আর একটা ছোট্ট ব্রেক, এখন ব্রেকের সময় হয়ে গেছে, যার উপরান্তে এরকমই অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার আপনার

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

অতিথি ব্যাপারটা কিন্তু বেশ গোলমেলে। তার কারণ অতিথি মানে হলো যারা কোনো তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমানেও কি তাই হয়? তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে অতিথি অর্থাৎ যারা তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমান যুগে কিন্তু ব্যাপারটা তা নেই। এখনকার আমাদের যারা গেস্ট আছেন বা গেস্ট বাড়িতে আসেন, তারাও রীতিমতন তিথি বিচার করে আসেন। আর যদি কখনো ব্যাপারটা অসময়ে চলে আসেন কোনো কিছু না জানিয়ে, তাহলে কিন্তু একটু গণ্ডগোল, একটু অদ্ভুত পরিস্থিতির শিকার হলেও হতে পারে আর কি। মানে কেউই মুখে কিছু বলবেন না, কিন্তু হোস্ট যারা আছেন তাদের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাবে যে ইউ আর নট ওয়েলকাম অ্যাট অল। কাজেই বলছিলাম না যে এখনকার দিনে অতিথিও যদি বাড়িতে অসময় আসেন তাহলে একটু চাপ হয়ে যায়। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

সময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার কিন্তু মাঝে মধ্যে আমাদের মনটা ভালো করে দেয়। যেমন ধরুন, আপনি কোনো একটা বিপদে পড়লেন, এখন সেই সময় দেখবেন কিছু ব্যাপার একদম কনস্ট্যান্টলি ঘটেই চলে। যেমন ধরুন, কিছু মানুষজনকে আপনি ভেবেছিলেন যারা কিনা আপনার পাশে সব সময় থাকবে, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, দেখবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু পাশ ছেড়ে বেরিয়ে গিয়েছে। আবার এরকম কয়েকজনকে আপনি পাশে পেয়ে যাবেন যাদেরকে আপনি কাউন্টের মধ্যেই আনেননি, এরা কিন্তু অসময়ে নিজেদের বন্ধুত্বে প্রমাণ দিয়ে যায়। আর এই অসময়ের বন্ধুরা কিন্তু পরবর্তীকালে আমাদের খুব কাছের, খুব স্পেশাল হয়ে যায়। কাজেই অসময়ে বিপদের মুহূর্তে এই অসময়ের বন্ধুদের কিন্তু খুব ভালো করে চেনা যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। এই সমস্ত ব্যাপার স্যাপার প্রচণ্ড ইন্টারেস্টিং, তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলারি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছে এবং অবশ্যই আড্ডা থাকছে, ভরপুর কথা থাকছে এবং তার সাথে সাথে থাকছে মন ভালো করার বেশ কিছু গান। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং অবশ্যই আপনাকে থাকতে হবে আড্ডার শেষ অবধি, আর কানে রাখতে হবে রেডিও বাংলারি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাংলা এবং বাঙালির কথা বলছি, এবং আড্ডায় যখনই বাংলা বাঙালির কথা বলি এবং তার সাথে সাথে যদি শাড়ির যোগাযোগ থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যায়। এবং শুধুমাত্র বাংলা আর বাঙালির কথা কেন, আমরা যদি ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলোর কথা বলি এবং যেখানে শাড়ির পরার প্রচলন রয়েছে তার কথা বলি, তাহলেও কিন্তু বেশ কিছু কথা উঠে আসে। এক একটা স্টেটে এক এক রকম শাড়ি পাওয়া যায়, ঠিক সেই রকমই পশ্চিমবাংলার বন্ধু রাজ্যেও কিন্তু পাওয়া যায় এক প্রকার শাড়ি। উড়িষ্যার কথা বলছি এবং উড়িষ্যার সবাই আমরা জানি কটকি শাড়ি। উড়িষ্যার কটক এবং কটকির সাথে যে কতটা মেলবন্ধন আছে সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা যখনই শাড়ির কথা বলি এবং তার সাথে বাংলার যোগাযোগ নিয়ে কথা বলি, বারবার কিন্তু সেই তাঁত শিল্প বা কুটির শিল্পের কথা উঠে আসে। অর্থাৎ যারা কষ্ট করে শাড়ি বোনে তাদের কথা উঠে আসে। এবং এই যে আমাদের শিল্পকলাগুলো যেসব জায়গায় হচ্ছে তৈরি হয়েছে, সেই সব জায়গার ঐতিহ্যটাকে কিন্তু বয়ে চলে বারবার শিল্পীরা, সেটাই কিন্তু আমরা হামেশাই বলে থাকি। ঠিক সেই রকমই উড়িষ্যারও একটা প্রাচীন এবং ঐতিহ্য বয়ে নিয়ে যায় সিল্ক এবং এই শিল্প। অর্থাৎ আমরা অনেকেই জানি সম্বলপুর কটনের কথা, সম্বলপুর সিল্কের কথা, ঠিক সেই রকমই কটকি সিল্ক এবং অবশ্যই কটকি প্রিন্ট যেটা সেটার কথাও জানি। এই যে সম্বলপুর এবং কটকি প্রিন্টের মধ্যে কিন্তু মিলঝুল থাকলেও বেশ কিছু ফারাক আছে। অর্থাৎ টেম্পল প্রিন্টটাই কিন্তু অনেক বড় ফারাকের কারণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে আমরা উড়িষ্যা এবং কটকি শাড়ি নিয়ে কথা বলছি। এই যে উড়িষ্যার সাথে কটকি শাড়ির ঠিক বন্ধুত্বটা কবে থেকে, না না আমি কিন্তু হাতে গুনে বয়স বলতে পারবো না বা কোন বছর থেকে সৃষ্টি হয়েছে সেটা না, বহু প্রাচীন বহু পুরনো, সেই জন্যই একটা ঐতিহ্যকে আজও মানুষের মনে তৈরি করে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে। এবং যখনই কটকি শাড়ির কথা হয় তখন আমার সাথে মানে আমার জীবনে একটা নস্টালজিয়া কাজ করে। যারা ওড়িশি ডান্স করেছেন বা শিখেছেন তারা জানেন যে যখনই ওড়িশি নাচ করা হয় তখন কিন্তু সেই কটকি শাড়ি পরেই নাচ করতে হয়, অর্থাৎ ড্রেসের যে কস্টিউমটা সেটা কিন্তু কটকি শাড়ির ওপরে এবং তার ওপর রূপোর গয়না। রূপোর গয়না ইউজুয়ালি ইউজ করা হয়, কিন্তু যেহেতু সবার পক্ষে রূপোর গয়না ইউজ করা সম্ভব হয় না, সেই জন্য সিলভার কালারের গয়না ইউজ করা হয়। তার মানে বুঝতে পারছেন তো, যেই ডান্স ফর্মে কটকি শাড়ি ইউজ করা হয় তার মানে সেই ডান্স ফর্মটা কত পুরনো, তার সাথে কটকি প্রিন্টটা কত পুরনো।

রেডিও বাংলায় .com-এ আজকে কোটকি শাড়ি নিয়ে কথা বলছি এবং উড়িষ্যার কোটকি শাড়ি কতটা ফেমাস সেটা নতুন করে বলার কথা রাখে না। উড়িষ্যা জেলার কটক শহর এবং সেই শহরেরই একটা জায়গা থেকে কিন্তু নামকরণ করা হয়েছে কোটকি শাড়ির। এবং তার সাথে সাথে অবশ্যই এই কথাটা বলবো যে কোটকি শাড়ির সাথে কিন্তু জগন্নাথ দেবের আরাধনার একটা মিল আছে, কারণ যারা ওড়িশি নাচ করেছেন বা যারা নাচের ব্যাপারে একটু ইন্টারেস্ট রাখেন তারা জানেন যে জগন্নাথ দেবের আরাধনা করতে করতেই কিন্তু, মানে আরাধনা করাই নাচের মাধ্যমে, সেটাই কিন্তু ওড়িশি নাচ। এবং সেই নাচের প্রত্যেকটা ফর্ম বা প্রত্যেকটা পশ্চারে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে যে জগন্নাথ দেবের আরাধনা করা। এবং সেক্ষেত্রে ওড়িশি নাচের ডান্স কস্টিউমটা কিন্তু অবশ্যই কোটকি শাড়িতেই করা হয় এখনো অবধি। তো সেখান থেকে আমরা জানতে পারছি যে কতটা পুরনো এবং সেই ঐতিহ্যটা দক্ষ হাতে নিখুঁত হাতে শিল্পকলার মাধ্যমে উড়িষ্যার যেসব শিল্পীরা তারা কিন্তু বহন করে নিয়ে চলেছে। অনেক পুরনো এই শাড়ি, তাই জন্য আপনার ওয়ার্ড্রবে থাকতেই হবে যদি আপনি ভালোবাসেন শাড়ি। এবং পুরীতে যদি ঘুরতে যান বা উড়িষ্যার যে কোনো অঞ্চলেই ঘুরতে যান না কেন, কোটকি শাড়ি কিন্তু কেনা মাস্ট। এবং আপনার কেন ভালো লাগে কোটকি শাড়ি আর কটা আছে সেটাও প্লিজ আমার সাথে জানাতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না। www.radiobangladesh.com

শুনছেন ইউপির একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। স্মৃতির পাতা উল্টোতে কার না ভালো লাগে, আজকে আমরা সেরকমই কিছু স্মৃতির পাতা উল্টোব। আসলে আমাদের জীবনের এমন কিছু কিছু জিনিস থাকে, বস্তু থাকে, যেগুলোকে আমাদের ভীষণ মনের সঙ্গে মিলে থাকে, হৃদয়ের সঙ্গে মিলে থাকে, কিন্তু সেইগুলো যখন আমাদের ফেলে আসার সময়ে আমরা খুঁজতে চাই, তখনই তাদের দেখা পাওয়া যায়। ঠিক যেরকম আজকের এই আড্ডায় আপনাদের সঙ্গে শেয়ার করব পাশবালিশের কথা। একদম ছোট্ট বয়সে যখন বিছানায় একদম ছোট্ট শিশু হয়ে যখন আপনি থাকেন, দেখবেন তার চারপাশে আপনার মা পাশবালিশ দিয়ে ঘিরে রাখে যাতে আপনি গড়িয়ে না পড়ে যান। এই যে একটা অদ্ভুত স্মৃতি, এই যে গড়িয়ে না পড়ে যাওয়ার জন্য পাশে ঘিরে দেওয়া হয়, আবার সেই পাশবালিশেই আমরা পাশ ফিরি তার উপর পা দিয়ে, এক অদ্ভুত মুহূর্ত। আর সেই পাশবালিশগুলো ছোটো ছোটো পাশবালিশ থাকে, তো এক অদ্ভুত নস্টালজিয়াই বলা যেতে পারে। মাথার বালিশটাও ঠিক সেরকম ছোট্ট মতো, একটা ছোট্ট শিশু যখন ঘুমায় তখন যেভাবে তাকে যত্ন করে সুন্দর করে পাশবালিশও আমাদের আপন করে রাখে, বস্তু হলেও সে কিন্তু বড় আপন। কথা হবে আটা চলবে পাশবালিশ নিয়ে, কিন্তু এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল একটা পাশ ফারিশ নিয়ে। হ্যাঁ, পাশ ফেরার পর যে আমাদের খুব যত্ন সহকারে গড়িয়ে পড়ে না যেতে সাহায্য করে তিনিই হলেন সেই পাশ ফারিশ, যে রক্ষা করেন কখনো যেন কোথাও ঘুমের ঘরে ওই স্বপ্ন দেখতে দেখতে হাত পা ছুঁড়তে ছুঁড়তে কখন যেন পাশ ফারিশকে সরিয়ে ফেলে পড়ে যাওয়া না হয়, তার জন্যেই এই গুরু দায়িত্বটা পালন করে থাকেন এই পাশ ফারিশ মহারাজরা। তো সত্যি একটা সময় যখন ছিল যেই পাশ ফারিশ না থাকলে হয়তো খুব একটা চিন্তার ব্যাপার থাকতো, তাহলে কি দিয়ে গার্ড দেওয়া যাবে, কারণ ঘুম থেকে উঠেই তো হামাগুড়ি দেওয়া স্টার্ট, আর সেই জায়গায় কিছুভাবে আটকাতে হবে। আর তার জন্য কিন্তু যত্ন সহকারে যদি অন্য কাজেও মগ্ন থাকে তার বাবা মা, পাশপালিশ তাকে রক্ষা করবে। আবার সেই ছোট্ট শিশুটি পাশপালিশ দিয়েই উঁকি ঝুঁকি দেওয়া শুরু করেন এবং হয়তো খাটের মধ্যে শোয়া আছে ঘুমোচ্ছেন জানেন, আর আপনি হয়তো কোনো একটা কাজ নিচে করছেন আর কি, তখন হঠাৎ করেই দেখা গেল যে মহারাজের ঘুম ভেঙেছে, সে এবার সেই পাশপালিশ টোপকে উঁকি দিচ্ছেন। ভাবুন সেই মুহূর্তটা, আর এটাই একটা স্পেশাল মুহূর্ত পাশপালিশকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন, আর অনেক কিছু বলবো আজকের এই স্পেশাল আড্ডায়, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে সেই স্বর্ণালী দিনের কথায়, সেই পাশপালিশের সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তগুলোর কথা। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ
1: 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।

টেনিউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এটা চলছে পাশপালিশ নিয়ে। তো ছোটো বয়সে যে পাশপালিশ যেরকমভাবে সহযোগিতা করতো, বড় বয়সেও কিন্তু তার গুরুত্ব অপরিসীম। বৃদ্ধ বয়সে মানে প্রবীণ যিনি মানুষ, তার সামনেও কিন্তু বড় ছেলে বা মেয়েরা তারা কিন্তু পাশপালিশটিকে রেখে দেন, যাতে সেই প্রবীণ মানুষটি কোনোভাবে যেন আবার সেই গড়িয়ে পড়ার ব্যাপার। সত্যি জীবন যে চক্রাকারে ঘুরে তার প্রমাণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে ছন্দে ছন্দে আমরা পেতে পারি। আর যদি আমরা সেই মুহূর্তগুলো মানে সেই ছোটোবেলায় আবার ফিরি, সেই বড়োবেলায় আবারও ফিরে, এক অদ্ভুত জার্নি বলা যেতে পারে জীবনচক্র, এক অদ্ভুত জার্নি। আর এই জার্নির মধ্যে আমাদের কোথাও কোথাও থামতে হয়, কোথাও কোথাও ভাবতে হয়, কোথাও কোথাও মনে পড়ে যায় সত্যি এই দিনটা আমরা সেইভাবে কাটিয়েছিলাম। আর এই প্রবীণের কথা বলতে বলতে, প্রবীণ একটি মানুষের কথা বলতে বলতে আমার মনে পড়ে যাচ্ছে সেই সময়ের কথা। দেখছি ছোট্ট শিশু একপাশে পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে, আর আরেকদিকে একটি প্রবীণ, সেও পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে। কারণ দুজনেরই একটাই ভয়, গড়িয়ে না যাই। সত্যি তো জীবন কিন্তু গড়িয়ে যাবে, বয়স কিন্তু গড়িয়ে যাবে, কিন্তু পাশপালিশ রক্ষা করবে, রক্ষা কবচ আমাদের এই পাশপালিশ। সঙ্গে থাকুন, আবারও ফিরবো তার কথা নিয়ে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

দোয়াটা চলছে পাশ পালিশ নিয়ে, গান মুসাফিরের আড্ডায় আজকের এই আড্ডা এগিয়ে চলছে। তো মনে পড়ে যায় এই পাশ পালিশ নিয়ে যুদ্ধের কথা, ভাই বোন একসঙ্গে অপেক্ষা করছে, কখন তারা বাবা মায়ের আড়ালে দুটো পাশ পালিশ নিয়ে যুদ্ধ করবে, এ ওকে মারবে ও ওকে মারবে, আর তারপর সেই পাশ পালিশটা এমন যথারীতি মারপিটের জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা কেউ হারবে বা জিতবে সেটা ব্যাপার রইল না, কিন্তু পাশ পালিশটি যথারীতি ফেটে তুলো বেরিয়ে যায় আর তার প্রকোপ এসে পড়ে সেই দুটির ওপর, কে ফাটিয়েছিস বল। তো এইভাবে কিন্তু লড়াই জমে ওঠে এই পাশ পালিশকে কেন্দ্র করে, এবং তারপর আবারও একটি নতুন পাশ পালিশ আসে, ভাবুন পাশ পালিশটি ফেটে গেছে, উদম মার খাওয়া হয়ে গেছে, এবং কে যে দোষী সেও আজ পর্যন্ত কেউ জানার অপেক্ষা রাখে না, এভাবেই চলে আসছে বছরের পর বছর। আর ঠিক আবার একটি নতুন পাশ পালিশ এনে রাখা হয়েছে, এইবার সেই পাশ পালিশের আড়াল থেকে দেখা যাচ্ছে আবারও দুটো মুখ, কখন আবার যুদ্ধ শুরু হবে ভাবুন, এই মুহূর্তটা কিন্তু বাঁধিয়ে রাখার মতো, তাই না? মনে পড়তে যাচ্ছে না? হ্যাঁ, লড়াই, স্মৃতি, ভালোবাসা, টুকরো যুদ্ধ, খুনসুটি, আমাদের সব কিছুতেই পাশ পালিশ আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

পাশপালিশের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। গান মুসাফিরের আজকের এই স্পেশাল আড্ডা ইতিমধ্যেই কিন্তু শেষের পথে। তো কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই 4447503965712 আমাকে জানাতে ভুলবেন না। এবং এভাবেই আপনিও যদি পাশপালিশ সম্পর্কে কোনো রকম টুকরো অভিজ্ঞতা থাকে জানাতে ভুলবেন না। আমার আরও বেশি মনে পড়ে যাচ্ছে, যখন মাথার বালিশটি সরে যায় তখন পাশপালিশই মাথার বালিশ হয়ে আমাদের সম্মান রক্ষা করে। যে মাথার বালিশ নেই, ঠিক আছে চলো পাশপালিশ। তো এরকম অনেক সময় অনেক মুহূর্ত গেছে যখন হয়তো একসঙ্গে অনেকজন মিলে শুতে যাচ্ছে, কিন্তু এত বালিশ তো সম্ভব নয়। সেই পাশপালিশটি মাথায় রেখে একটা পাশপালিশে চারজনের মাথা দেখা যাচ্ছে। তারা সেইভাবে একটু একটু করে টেনে ভোরের দিকে দেখা যাচ্ছে অন্তত দুজনের মাথায় আছে আর বাকি দুজনের একদম মাটিতে মেশা। এই যে একটা মুহূর্ত, এটাও কিন্তু পাশপালিশের একটা অবদান আছে বলা যেতে পারে। কারণ মাথার বালিশ যখন কম পড়ে যায় তখন পাশপালিশটি মাথায় চলে আসে, সে তখন তার দায়িত্ব পালন করে। তাই আমাদের এই টুকরো জীবনে এমন কিছু বস্তু থাকে যার গুরুত্ব কিন্তু অপরিসীম, কিন্তু আমরা ভুলে যাই, আমরা গুরুত্ব দিই না। আজ থেকে তাদেরকেও একটু গুরুত্ব দিন না, তাদেরকেও একটুখানি আপন করে নিয়ে একটু হাসুন, ভালো লাগবে, স্মৃতি ফিরে পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাঙালির ডট কম। তারা

মনটা আজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: উপমা।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com, আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পাচ্ছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকে চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি। আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি, শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে, থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ito Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ito Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

এলাম তিনটি গানের পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s এর ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্য রকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিয়ে ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বলে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সে কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা।

পরিচালক অভিজিৎ সেন নিয়ে আসছেন তার নতুন ছবি, আর সেখানে থাকছেন সুপারস্টার দেব। এর আগে আমরা প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন আর সঙ্গে সুপারস্টার দেব তাদের আমরা একসাথে টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে কাজ করতে দেখেছি। আর এবার তারা নিয়ে আসছেন তাদের নতুন ছবি, আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এই নতুন ছবি নিয়ে, যেখানে আমরা আবারও সেই প্রজাপতির পর একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এই ছবিতে আমরা নায়িকার ভূমিকায় যাকে দেখতে পাবো তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সেই ছবি নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনব গান। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রজাপতি ও প্রধানের পর দেব অতনু অভিজিৎ রই নিয়ে আসছেন তাদের নতুন ছবি, তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন ছবি প্রতীক্ষার কথা বলছি, এই ছবিটিও একটি পারিবারিক ছবি। আর এখানে আবারও প্রজাপতির পর বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। যদিও এই ছবির যে গল্প সেখানে তার প্রেক্ষাপট পরিস্থিতি সবকিছুই আলাদা। এই ছবির জন্য প্রযোজক পরিচালক চাইছিলেন দেবের সাথে জুটি বাঁধবে একজন নতুন মুখ, আর সেখান থেকেই তাদের পছন্দ বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় দেখে সবাই ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন। এরপর আমরা বাংলা ছবি অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও তাকে অভিনয় করতে দেখেছি, আর সেই ছবির জন্য তাকে নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আর এবার তাকে আবারও টলিউডে অভিনয় করতে দেখব এই নতুন ছবি প্রতীক্ষাতে। আর সেই ছবি নিয়ে আমরা আরও কথা জানবো, তাই জন্য একটু প্রতীক্ষা চলুন, নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেন পরিচালিত এবং সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি প্রতীক্ষার কথা ঘোষণা হয়ে গিয়েছে। আর এর আগে আমরা তাদের একসাথে কাজ করতে দেখেছি টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে। আর এবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে প্রতীক্ষা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে আমরা অভিনয় করতে দেখছি মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এর আগে আমরা তাদের দুজনকে একসঙ্গে প্রজাপতি ছবিতে কাজ করতে দেখেছি, সেখানে তারা বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেই ছবিটি কিন্তু ভীষণ ভীষণভাবে হিট হয়েছিল। আর এই ছবির যে গল্প, সেই গল্প কিন্তু চূড়ান্ত হয়ে গিয়ে, যদিও চিত্রনাট্য নিয়ে এখনো তারা কাজ করছেন। আর এই প্রতীক্ষা ছবির চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রতীক্ষার যে শুটিং, সেই শুটিং কিন্তু শুরু হচ্ছে আগামী নভেম্বর মাস থেকে। আর এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হওয়ার কথা লন্ডনে। এই ছবি নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনে নেব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিনোদন জগৎ নিয়ে কথা বলছি, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। এই ছবিতে আমরা আবারও একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। আমরা জানি যে এর আগে তাঁরা একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রজাপতি ছবিতে, আর সেই ছবি ব্লকবাস্টার হয়েছিল। আর এবার প্রতীক্ষা, যে এই প্রতীক্ষা ছবিতেও কি দেব মিঠুন জুটি আবারও একটি সুপার হিট ছবি দর্শকদের উপহার দেবে। এই ছবিটি পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী। আর এই ছবির যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর এই ছবির যে শুটিং, সেই শুটিং কিন্তু বেশিরভাগটাই হবে লন্ডনে, তবে কিছু অংশের শুটিং কলকাতাতেও হবে। তবে এই বছর নয়, আগামী বছর মুক্তি পেতে চলেছে এই ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা দেবের সাথে জুটি বাঁধতে যাকে দেখব, তিনি বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। এখন আমাদের অবশ্যই প্রতীক্ষা, এই প্রতীক্ষা ছবির। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা।
1: সব

শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিনোদন জগৎ নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। দেব, অভিজিৎ, অতনু এই ত্রয়ী এর আগে আমাদের প্রজাপতি, টনিক আর প্রধান এই যে তিনটি ছবি, সুপারহিট তিনটি ছবি আমাদের উপহার দিয়েছেন। আর এইবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা আবারও মিঠুন চক্রবর্তী এবং দেবকে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব। আর এই ছবিতে আমরা দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখব বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিনকে। আমাদের এখন সবারই অপেক্ষা, বলা যায় প্রতীক্ষা, প্রতীক্ষা ছবির। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিউজ হলো যে কত ফিউচার, তারপরে কেটে গেল মাস চার। ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে।